আকাশবাণী শিলচর শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। আজ শনিবার, 6ই আষাঢ় 1948 শকাব্দ, 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 27শে জুন 2026 খ্রিস্টাব্দ।

0: ঐক্য সমান সত্য সমান সনাতন। যখন প্রত্যেক জাতি খণ্ডভাবে আপন বিশিষ্ট পথে তার অন্তর্নিহিত পূর্ণতাকে লাভ করবে, তখন তাদের খণ্ড খণ্ড বিচিত্র পূর্ণতা মানব জাতির বিরাট সভাস্থলে এমন অপরূপ সখ্যে মিলিত হবে যে সেই মহামিলনের পূর্ণতর ঐক্যে তাদের ভেদ ও খণ্ডতা সার্থক হয়ে উঠবে। ইউরোপের জাতীয়তা সংকীর্ণ স্বার্থবুদ্ধির উপর প্রতিষ্ঠিত, পরস্পর বিরোধী। আমরা যদি বুঝি আমাদের জাতীয়তা সমগ্র মানব জাতির অনন্ত পরিমাণ সমুদ্রে একটি জলধারা, যার সঙ্গে মিলিত হওয়াই আমাদের জাতীয় জীবনের চরম সার্থকতা, এবং আমরা যদি না ভুলি যে আমাদের এই জীবনের ধারা যুগ যুগান্তর ধরে কত ভাব কত সাধনার দ্বারা পরিস্ফুট হয়ে এসেছে, তাহলে আমরা আমাদের বিগত ও ভবিষ্যৎ জীবনের সমন্বয়ে এক অপূর্ব জাতীয়তার সৃজন করে তুলতে পারব, যার সত্যির আভায় সমস্ত মনুষ্য সমাজ গৌরবান্বিত হয়ে উঠবে। এই জন্যই আমাদের একান্ত মনে জাতীয়তার সাধনা করতে হবে। এই জাতীয়তার সাধনাই স্বরাজ সাধনা, কারণ যে পরিমাণে আমরা আমাদের জাতীয় জীবনকে সত্য করে তুলতে পারব, সেই পরিমাণে আমরা স্বরাজের পথে অগ্রসর হব। স্বরাজ কি এই ধাঁধা অনেকের মনে আছে। স্বরাজের সংজ্ঞা দেওয়া যায় না, কারণ স্বরাজ জাতীয় জীবনের স্বাভাবিক অভিব্যক্তি। স্বরাজ কোনো বিশেষ আকারের শাসন পদ্ধতি বা গভর্নমেন্ট নয়। জাতীয় জীবনের প্রকৃত অভিব্যক্তির সঙ্গে স্বরাজ এক সূত্রে গ্রথিত। সুতরাং বর্তমান ভারতের সর্বাপেক্ষা বড় সমস্যা, বড় সাধনা হচ্ছে স্বরাজ। আমি জানি জীবনে বিদ্রোহ নিরর্থক নয়, অন্যায়ের ও অধর্মের গতিরোধের জন্য বিদ্রোহের প্রয়োজন আছে, কিন্তু এ কথা পাকা করে বুঝতে হবে যে হিংসা বিদ্রোহের অস্ত্র নয়, হিংসা আপন উদ্দেশ্যকেই ব্যর্থ করে। অহিংসা ক্ষিপ্রপদ নয়, তার গতি মন্দ, কিন্তু অহিংসা ধীরে ধীরে যখন মানুষের মনে স্থান লাভ করে, তখন মানুষ পাকা করে স্বরাজের পথ ধরে। ভারতবাসী আজ এই পথ ধরেছে। আমি পূর্বে বহুবার বলেছি যে স্বরাজ জিনিসটা কি রকমের হবে তা বোঝানো যায় না, কেননা স্বরাজ হচ্ছে জাতীয় অভিব্যক্তির প্রকট রূপ। জাতি যেভাবে আত্মপ্রকাশ করবে, স্বরাজ সেভাবে গড়ে উঠবে। অনেকে মনে করেন স্বরাজ লাভের জন্য যা কিছু চেষ্টা, যা কিছু ত্যাগ মধ্যবিত্ত শ্রেণীর লোকেই করছে, সুতরাং স্বরাজ লাভ হলে তার যা কিছু সুখ মধ্যবিত্ত শ্রেণীরাই ভোগ করবে, অন্য সকলের যে দুঃখ সেই দুঃখ। এ আশঙ্কা অমূলক, কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যাও বলতে পারি না। এদেশে স্বরাজ লাভের জন্য আকাঙ্ক্ষা ও চেষ্টা আছে, কিন্তু সাধারণ লোক যদি এ সাধনায় যোগ দিত, কেবলমাত্র মধ্যবিত্ত শ্রেণীর চেষ্টাতেই স্বরাজ লাভ হতো এবং তা তারা সশ্রেণীর ভোগের জিনিস করে তুলত, তাহলে আমি তাকে কখনোই স্বরাজ বলে স্বীকার করতাম না। সরকার হবে জনগণ কর্তৃক পরিচালিত ও জনগণের জন্য।
1: দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণী অনুষ্ঠানে আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী বিষ্ণুপ্রিয়া গঙ্গোপাধ্যায়।

কৃষক ভাই বোনেরা, হাঁস মুরগির বিভিন্ন রোগ হয়ে থাকে, তো রোগ হলে গৃহস্থ বা পালক কিভাবে প্রভাবিত হন? খামার করে মুরগি পালন করলে তা থেকে কত বেশি বা কম লাভ হবে সেটা বহুলাংশে নির্ভর করে খামারে প্রতিপালিত পশুধনের সুস্থ অবস্থার উপর, সঠিক এবং সময়মতো রোগ প্রতিরোধ ব্যবস্থার অভাবের জন্য খামারে লাভের অংশ হ্রাস পায় এবং সময় বিশেষে আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়। হাঁস মুরগির রোগ হলে ডিমের উৎপাদন কমে যায় এবং হাঁস মুরগির শারীরিক অবস্থার অবনতি হয় এবং হাঁস মুরগি মারা যায়। রোগের প্রভাবে খামারের মালিক বা পালক দুইভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। হাঁস মুরগির খামারে যখন কোনো রোগ দেখা দেয় এবং এর ফলে কিছু

হাঁস মুরগি মারা পড়ে সেটাই হলো প্রত্যক্ষ লোকসান। আবার কোনো কোনো সময় এমনও দেখা যায় যে আক্রান্ত হাঁস মুরগি মারা পড়ে না, কিন্তু অসুস্থ অবস্থায় বেঁচে থাকে। এই অবস্থায় সেগুলি বেড়ে উঠতে পারে না, তাদের উৎপাদন হ্রাস পায় বা মোটেই হয় না, যদিও তারা খাদ্য খেয়ে থাকে। এছাড়াও এ ধরনের মুরগি বা হাঁস অসুখের উৎস হিসেবে কাজ করে এবং অসুখ ছড়াতে সাহায্য করে। এ ধরনের হাঁস মুরগির পালন ও ভরণ পোষণ, এটাই হচ্ছে পরোক্ষ লোকসান। সঠিকভাবে বিচার করলে প্রত্যক্ষ লোকসান থেকে পরোক্ষ লোকসানের দরুন পশুপালক আর্থিক দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। রোগের প্রতিকার ব্যবস্থা নিয়ে বলছি এবারে। স্বাস্থ্যসম্মত উপায়ে খামার রক্ষণাবেক্ষণ করতে হবে, এমনকি যারা অল্প সংখ্যক মুরগি বা হাঁস পালন করেন তাদেরকেও সচেতন থাকতে হবে। প্রতিটি খামারের মালিক সতর্কতার সঙ্গে খামারের প্রতিটি কাজ পরিচালনা করবেন। যদি কোনো রোগের লক্ষণ দেখা দেয় অথবা একসঙ্গে বেশি সংখ্যক পাখি অর্থাৎ হাঁস মুরগি অসুস্থ হয় বা মারা যায়, তখন সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে ও সেই অনুযায়ী কাজ করতে হবে। অসুস্থ হাঁস মুরগি আলাদা করে রাখতে হবে এবং সেগুলির সংস্পর্শে কোনো সুস্থ পাখি অর্থাৎ হাঁস মুরগি যেন যেতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং চিকিৎসা করাতে হবে। মৃত হাঁস বা মুরগি যেখানে সেখানে না ফেলে গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে বা জালি দিতে হবে। কোনো খামারে সংক্রামক রোগ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাঁস মুরগি ডিম ইত্যাদি বাজারজাত করা বন্ধ করতে হবে এবং পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনো খামারে যেখানে গত 3 মাসের মধ্যে কোনো রোগ দেখা গেছে এমন খামার থেকে কোনো হাঁস মুরগি কিনে নেওয়া বা স্থানান্তর করা উচিত নয়। নতুন কোনো মুরগি বা হাঁস কিনে তা সঙ্গে সঙ্গেই পালে ছাড়া উচিত নয়। অসুস্থ হাঁস বা মুরগি যেগুলি চিকিৎসার পর সুস্থ হয়েছে সেগুলিকে পালে না রাখাই ভালো, কারণ এই পাখিগুলি অনেক সময় রোগের বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ তারা নিজেরা কোনো রোগের লক্ষণ দেখায় না কিন্তু রোগ ছড়িয়ে পড়তে সহায়তা করে। পশু চিকিৎসকের পরামর্শ মতো কৃমিনাশক বা টিকাকরণ করতে হবে। সুস্থ সবল হাঁস মুরগি গৃহস্থের সম্পদ, এগুলির উৎপাদিত ডিম ইত্যাদি বাজারজাত করে গৃহস্থ আর্থিক উন্নতি অর্জনে সমর্থ হবেন। শুধু ডিমই নয়, এগুলি থেকে বাচ্চা ফুটিয়ে তা বাজারজাত করলেও গৃহস্থ লাভবান হতে পারেন। তাই সর্বাবস্থায় গৃহস্থ এদের স্বাস্থ্য সম্বন্ধে যত্নবান হওয়া উচিত। পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের কর্মীরা তাদের কারিগরি জ্ঞান দিয়ে সাহায্য সহায়তা করে থাকেন। ক্রমবর্ধমান বেকার সমস্যার সমাধানে পশুপালন একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে।

কেটে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন যাদব দাসের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন যাদব দাসের পরিবেশনে আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন মহাশ্বেতা চৌধুরীর কণ্ঠে। হিন্দি ছবির গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টা, রাত 7:15 ও 8:20। সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে

খেয়াল শুনবেন হাফিজ আহমেদ খাঁর কণ্ঠে। সকাল 9:30 এই অনুষ্ঠানে গৌর গোস্বামীর বাঁশি বাদন শুনবেন। বেলা 10:15 বাংলা ছবির গান, বেলা 11:00 গজল শুনবেন চন্দন দাসের কণ্ঠে, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুমিত্রা দত্ত, এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন আনন্দময় ভট্টাচার্য ও প্রণতি চন্দ্রের পরিবেশনায়। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী শুনতে পাবেন বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী বিশ্বজিৎ, প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন দুপুর 1:40। এতে ডাক্তার মনুজেন্দ্র শ্যামের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতে অনুষ্ঠানে মতিচাঁদ পাটোয়ার ম্যান্ডোলিন বাদন শুনবেন। মণিপুরি অনুষ্ঠান বিকেল 5:05, বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান, সন্ধ্যে 6:45 শুনবেন চাষাবাদের কথা, এতে বিভিন্ন রকম রোগ নিয়ে আলোচনা করবেন ডাক্তার অপূর্ব নাথ। রাত 8:00 শ্যামাসঙ্গীত শুনবেন লক্ষ্মীকান্ত হাইতের কণ্ঠে। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গাজরি ও ঠুংরি শুনবেন সুদক্ষিণা আলাগিয়া ও শান্তনু ভট্টাচার্যের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10:00 শুনবেন কন্নড় সঙ্গীত শিক্ষার আসর, এর অব্যবহিত পরেই শুনতে পাবেন দেশাত্মবোধক গান। আজকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আবার বলছি। সুপ্রভাত 6:05, সকাল 6:40 ও দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী লোপামুদ্রা মিত্র, মহাশ্বেতা চৌধুরীর কণ্ঠে নজরুলগীতি শুনবেন সকাল 8:40, বেলা 10:15 বাংলা ছবির গান, চন্দন দাসের কণ্ঠে গজল শুনবেন বেলা 11:00, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুমিত্রা দত্ত, এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন আনন্দময় ভট্টাচার্য ও প্রণতি চন্দ্র পরিবেশনায়। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী বেলা 12:30, দুপুর 1:15 আধুনিক গান শুনবেন বিশ্বজিতের কণ্ঠে, প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনতে পাবেন দুপুর 1:40, এতে ডাক্তার মনুজেন্দ্র শ্যামের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা অনুষ্ঠানে বিভিন্ন রকম রোগ নিয়ে আলোচনা করবেন ডাক্তার অপূর্ব নাথ। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15, রাত 10:00 শুনবেন কন্নড় সঙ্গীত শিক্ষার আসর, এর অব্যবহিত পরেই শুনতে পাবেন দেশাত্মবোধক গান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।

0: कहानियाँ हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: শ্রোতা বন্ধুদের সবাইকে সুপ্রভাত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ শনিবার, 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 27শে জুন 2026 খ্রিস্টাব্দ। আসুন প্রথমে দেখে নেওয়া যাক

ইতিহাসের পৃষ্ঠায় 27 জুন অর্থাৎ আজকের দিনটি। 1880 সালে আজকের দিনে মার্কিন লেখিকা, রাজনৈতিক কর্মী, বাগ্মী এবং প্রথম অন্ধ বধির স্নাতক হেলেন অ্যাডামাস কেলার জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1905 সালে রাশিয়ার যুদ্ধজাহাজ পোটেমকিনের নাবিকরা বিদ্রোহী হয়ে ওঠেন। ওই বিদ্রোহ রুশ বিপ্লবের এক গুরুত্বপূর্ণ ঘটনা। 1964 সালে আজকের দিনে দিল্লির 3 মূর্তি ভবন নেহরু মিউজিয়ামে রূপান্তরিত হয়। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি সম্পর্কে শুনলেন, এবারে আজকের প্রসঙ্গ। তিনি ইহলোক ত্যাগ করেছেন 30 বছর আগে, এখনও তাঁর সৃষ্টি একেবারে নতুন যেন। তিনি রাহুল দেব বর্মণ, সকলের প্রিয় পঞ্চমদা। তিনি আজও তাঁর অজস্র দুর্দান্ত সৃষ্টির মাধ্যমে বেঁচে রয়েছেন হাজার হাজার অনুরাগীর মনে। আজও তাঁর সঙ্গে পরিচিত হচ্ছেন নতুন প্রজন্মের সঙ্গীত প্রেমীরা। তাঁকে ছাড়া ভারতীয় সঙ্গীত দুনিয়া সত্যিই অসম্পূর্ণ। রাহুল দেব বর্মণ হিন্দি ছবির নেপথ্য সঙ্গীতের ক্ষেত্রে একাধিক নতুন পদ্ধতির সূচনা করেছিলেন। আমাদের সকলের পরিচিত অত্যন্ত জনপ্রিয় একাধিক গানের কোনোটায় তিনি যোগ করেছেন কাপ ও প্লেটের আওয়াজ, আবার কোথাও মানুষের সাধারণ শ্বাস প্রশ্বাস হাসি হাঁপানির আওয়াজকেই ব্যবহার করেছেন মিউজিক হিসেবে। শোলে ছবির জনপ্রিয় গান মেহবুবা মেহবুবার জন্য বিয়ারের বোতলে ফুঁ দিয়ে এক বিশেষ রিদম তৈরি করেছিলেন তিনি। ইয়াদো কি বারাত ছবির গান চুরালিয়ার জন্য কাপ প্লেটের টুংটাং শব্দকে ব্যবহার করেছিলেন মিউজিকে। কখন কোথা থেকে কিসের সাহায্যে যে আর ডি বর্মণ সুরের সৃষ্টি করে ফেলতেন তা কেউই ধরতে পারতেন না। তাঁর সহকারী মারুতি রাওয়ের পিঠে হালকা চাপড় মেরে সেই আওয়াজ তিনি ব্যবহার করেছিলেন ডার্লিং ডার্লিং ছবির রাত গাই বাত গাই সমঝো গানে। আমাদের আশেপাশের সমস্ত জিনিসেই যে শব্দ আছে, সবকিছুরই যে একটা তাল আছে, আর তা যে খুব সুন্দরভাবে গানের মধ্যে ব্যবহার করা যায় তা বিস্তারিতভাবে নিজের কাজে বুঝিয়ে দিয়ে গেছেন পঞ্চমদা। আশা ভোঁসলের হাসিকেও গানে ব্যবহার করেন, ফলস্বরূপ 1984 সালে শ্রোতারা পান মঞ্জিল মঞ্জিল ছবির ইয়ে নয়না ইয়াদ হ্যায় গান। পঞ্চমদা সত্য পে সত্তা ছবির আবহ সঙ্গীত তৈরির জন্য গায়িকা অ্যানেট পিন্টোকে গার্গল করিয়েছিলেন। স্যান্ডপেপার ঘষে আর বাঁশের লাঠি ঠুকে চলন্ত ট্রেনের শব্দ তৈরি করেছিলেন 1981 সালে মুক্তিপ্রাপ্ত জমানে কো দিখানা হ্যায় ছবির হোগা তুমসে পেয়ারা কন গানটির জন্য। আজ জন্মদিনে রাহুল দেব বর্মণকে আমাদের শ্রদ্ধা প্রণাম।

0: গানটি শুনলেন রাহুলদেব বর্মনের কণ্ঠে। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: সকালবেলায় শীত শীত ছিল, দুপুরবেলায় বাতাসটি অল্প একটু তাতিয়ে উঠিয়া দক্ষিণ দিক হইতে বহিতে আরম্ভ করিয়াছে। যতীন যে বারান্দায় বসিয়াছিল, সেখান হইতে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল, আরেকদিকে একটি শিরিশ গাছের মাঝখানের ফাঁক দিয়া বাহিরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধুধু করিতেছিল, তাহারই এক প্রান্ত দিয়া কাঁচা পথ চলিয়া গেছে। সেই পথ বাহিয়া বোঝাই খালাস গরুর গাড়ি মন্দগমনে গ্রামের দিকে ফিরিয়া চলিয়াছে। গাড়োয়ান মাথায় গামছা ফেলিয়া অত্যন্ত বেকারভাবে গান গাহিতেছে। এমন সময় পশ্চাতে একটি সহাস্য নারীকণ্ঠ বলিয়া উঠিল, কি যতীন, পূর্বজন্মের কারো কথা ভাবিতেছ বুঝি? যতীন কহিল, কেন পটল, আমি এমনই কি হতভাগা যে ভাবিতে হইলেই পূর্বজন্ম লইয়া টান পাড়িতে হয়? আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলিয়া উঠিল, আর মিথ্যা বড়াই করিতে হইবে না। তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই। ছি ছি, এত বয়স হইল তবু একটা সামান্য বউও ঘরে আনিতে পারিলে না? আমাদের ওই যে ধনামালিটা, ওরও একটা বউ আছে, তার সঙ্গে দুই বেলা ঝগড়া করিয়া সে পাড়া সত্য লোককে জানাইয়া দেয় যে বউ আছে বটে। আর তুমি যে মাঠের দিকে তাকাইয়া ভান করিতেছ যেন কার চাঁদ মুখ ধ্যান করিতে বসিয়াছ, এ সমস্ত চালাকি আমি কি বুঝি না? ও কেবল লোক দেখাইবার ফড়ং মাত্র। দেখো যতীন, চেনাবামনের পৈতির দরকার হয় না। আমাদের ওই ধনাটা তো কোনোদিন বিরহীর ছুতা করিয়া মাঠের দিকে অমন তাকাইয়া থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নেড়ানি হাতে উহাকে দিন কাটাইতে দেখিয়াছে, কিন্তু উহার চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখি নাই। আর তুমি মশাই, সাত জন্ম বউয়ের মুখ দেখিলে না? কেবল হাসপাতালে মড়া কাটিয়া পড়া মুখস্থ করিয়া বয়স পার করিয়া দিলে, তুমি অমন্তর দুপুরবেলা আকাশের দিকে কত কত হইয়া তাকাইয়া থাকো কেন? না, এ সমস্ত বাজে চালাকে আমার ভালো লাগে না, আমার গা জ্বালা করে। যতীন হাত জোড় করিয়া কহিল, থাক থাক আর নয়, আমাকে লজ্জা দিও না, তোমাদের থনাই ধন্য, উহারই আদর্শে আমি চলিতে চেষ্টা করিব। আর কথা নাই, কাল সকালে উঠিয়াই যে কাঠকোড়ানি মেয়ের মুখ দেখিব তাহারই গলায় মালা দিব, ধিক্কার আমার সহ্য হইতেছে না। পটল, তবে এই কথা রহিল? যতীন, হ্যাঁ রহিল। পটল, তবে এসো। যতীন, কোথায় যাইব? পটল, এসোই না। যতীন, না না, একটা কি দুষ্টুমি তোমার মাথায় আসিয়াছে, আমি এখন নড়িতেছি না। পটল, আচ্ছা তবে এখানেই বসো, বলিয়া সে দ্রুতপদে প্রস্থান করিল। পরিচয় দেওয়া যাক, যতীন এবং পটলের বয়সের একদিন মাত্র তারতম্য। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলিয়া যতীন তাহার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাইতে নারাজ। উভয়ে খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন, বরাবর একত্রে খেলা করিয়া আসিয়াছে। দিদি বলে না বলিয়া পটল যতীনের নামে বাল্যকালে বাপ খুড়ার কাছে অনেক নালিশ করিয়া

0: গিয়াছে, কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায় নাই। একটিমাত্র ছোট ভাইয়ের কাছেও তার পটল নাম ঘুচিল না। পটল দিব্য মোটাসোটা গোলগাল, প্রফুল্লতার রসে পরিপূর্ণ। তাহার কৌতুক হাস্য দমন করিয়া রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না। তাহার আশেপাশে কোনোখানে মন ভার মুখ ভার দুশ্চিন্তা সহিতে পারিত না। অজস্র গল্প হাসি ঠাট্টায় তাহার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হইয়া থাকিত।
1: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকে স্থানীয় বাংলা পত্রিকাগুলোয়। শিলচর শহরের দীর্ঘদিনের জমাজলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি মাস্টার ড্রেনেজ প্রজেক্ট তৈরি করা হবে। এই কাজের জন্য টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং, এনআইটি, শিলচর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। কারণ শিলচরে বরাক উপত্যকার তিন জেলার নগর স্থানীয় সংস্থাগুলির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই ঘোষণা করেন রাজ্যের আবাসন ও নগর বিষয়ক, খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রাই। আজ এই খবরে সর্বাধিক গুরুত্ব দিয়েছে সাময়িক প্রসঙ্গ ও গতি। সাময়িক প্রসঙ্গ লিখেছে, জমা জলের স্থায়ী সমাধানে শিলচরে মাস্টার ড্রেনেজ, গতিতে ছাপা হয়েছে ঘুরে দেখলেন শিলচরের বড় নিকাশি খালগুলো, কাজে মন্থর গতিতে ক্ষোভ। ঠিকাদার নির্ভর সরকার নয়, সুবিধা মতো কাজ চলবে তা ভাববেন না, ধমকের সুরে মন্ত্রী কৌশিক। যুবশঙ্খ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে হিমন্তকে ফোন, অসমে বিনিয়োগ শিল্প সহযোগিতার আশ্বাস জাপানের রাষ্ট্রদূতের। রাজ্যে আধুনিক শিল্পের বিকাশ ঘটবে আশাবাদী মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আজ দেশের অন্যতম উন্নত স্বাস্থ্যসেবার পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মাছখোয়ায় প্রাগজ্যোতি আইটিএ সাংস্কৃতিক প্রকল্পে আয়োজিত শ্রী মারোয়ারি দাতব্য চিকিৎসালয়ের 110তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি বলেন, মাতৃ মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে রাজ্য উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। লিড নিউজ নববার্তা প্রসঙ্গের শিলচর পার্ক রোডের মলের স্পা থেকে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে 28-এ। কাল কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানান, দীর্ঘদিন ধরে শিলচর শহরে সেক্স র্যাকেট চলছে, জানিয়েছে নববার্তা প্রসঙ্গ।

নবর্তা প্রসঙ্গে আরও জানিয়েছে, নিবৃত্তির পর খুলল কামাখ্যার দুয়ার। অম্বুবাচী মহাযোগে নীলাচলে প্রায় 8 লক্ষ ভক্তের সমাগম। জুয়ার আসরে হানা দেওয়ার পরিণাম, লক্ষ্মীপুরে পুলিশের হাতে গ্রেফতার 4 পুলিশ কর্মী। যুবসংঘের খবর, এনআইএর চার্জশিটে 11 সন্দেহভাজন জঙ্গি, অসম ত্রিপুরা বাংলায় ছড়ানোর ছক জেএমবির। জনসংখ্যা কম বলে বরাদ্দে কোপ, দিল্লিতে বরাদ্দ বৃদ্ধির আর জি কেশবের। দুর্যোগ ব্যবস্থাপনা খাতে এনডিএম এর কাছে বরাদ্দ বৃদ্ধির দাবি। জানিয়েছে, এক বছরে রাজ্যে 62 জন ভুয়ো চিকিৎসক ধৃত, নথিভুক্ত 59 মামলা, কাছাড়ে ধৃত আরো 2। হাইলাকান্দিতে মহরমের শোভাযাত্রা থেকে অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত, আটক বহু। গতির খবর, রাম মন্দিরে অনুদানের টাকা চুরিতে গ্রেফতার 8, ইস্তফা দিলেন চম্পত রায়। গৌরব গগৈর সঙ্গে বিধায়ক জুবের আলমের সংঘাত, তদন্ত শুরু দলীয় স্তরে। খেলার খবরে যুবসংঘ জানাচ্ছে, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে স্তব্ধ করে ইকুয়েডরের অবিশ্বাস্য জয়। কলম্বিয়াকে হারাতে পারলে শীর্ষস্থানে শেষ করবেন রোনাল্ডোরা। গতির খবর, নকআউটে মরক্কোর সামনে ডাচরা, কঠিন চ্যালেঞ্জে ব্রাজিলের মুখোমুখি জাপান। রেকর্ড গড়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল তুরস্ক। জানিয়েছে, রবিবার রাতে মাঠে নামছেন 2 কিংবদন্তি, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় লক্ষ্য পর্তুগালের। অপরাজিত থেকে নক আউটে যেতে চায় আর্জেন্টিনা। নববার্তা প্রসঙ্গ জানিয়েছে, মাঝপথে প্র্যাকটিস বন্ধ করে হোটেলে ফিরলেন রোনাল্ডোরা। এবারে দেখে নেব পত্রিকাগুলোর সম্পাদকের শিরোনাম। নববার্তা প্রসঙ্গে আজকের সম্পাদকের শিরোনাম, খয়রাতি সাহায্য বহাল থাকুক। গতি দৈনিকের সম্পাদকের শিরোনাম, রাজনীতির ম্যাজিক ও গণতন্ত্র।

গণতন্ত্রের সংকট, যুব সংঘের আজকের সম্পাদকীয় শিরোনাম ভয়ঙ্কর এবং দৈনিক সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয় শিরোনাম জাপান অসম অংশীদারিত্বে চাই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময় আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিও ঘুরিতে এখন সময় সকাল 7:24:50। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: শুনলেন প্রাত্যহিকে, এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করবেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। এফআইএইচ হকি প্র লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে পরাজিত করেছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে

0: ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলসে উপকূলরক্ষী বাহিনীর দপ্তরেও যাবেন। সেসেলস ভারতের ভিশান মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও মজবুত করবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করায় শ্রী গোয়েল দ্বিপাক্ষিক কার্যকারিতা বাড়ানোর জন্য দুদেশের ব্যবসায়িক মহলকে আহ্বান জানান। লন্ডনে গতকাল দশম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা ও স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
1: It's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। ষোড়শ ভারত জাপান শিখর সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি আগামী মাসের 1-3 তারিখ ভারতে আসছেন। সেদেশে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তার এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিসর খতিয়ে দেখার সুযোগ করে দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সির সূচনা করবেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার শব্দের অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 30 টন ত্রাণ সামগ্রী, 6 টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট ভীষ্ম কিউব পোর্টেবল হসপিটাল। দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন 41 জনের উদ্ধারকারী দলে। তারা একযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজ চালাবেন, আপৎকালীন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তাও দেবেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে প্রয়োজনে আরও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এদিকে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, আহত হয়েছেন 3,300 বেশি মানুষ।

জাপানে জোড়া ক্রান্তীয় ঝড় মেঘালা এবং হিগোসের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, যান চলাচলও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ভূমিধসের উচ্চ সতর্কতা জারি করেছে। অন্তত 10 লক্ষ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। সেদেশের ভূমি মন্ত্রক জানিয়েছে 200-এরও বেশি উড়ান, বহু ট্রেন বাতিল করা হয়েছে। বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কায় একাধিক মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। জাপান জলবায়ু সংস্থা জেএমএ জানিয়েছে, মেঘালা তাইওয়ানের কাছে অঞ্চল অতিক্রম করে রিউক দ্বীপের দক্ষিণ ভাগের দিকে অগ্রসর হচ্ছে। ওই একই সময় হিগোসো দেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে সেখানেই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। বিহার, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, মাহে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের উপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় রেডার লক্ষ্য করে হামলা চালায়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম আলফিকার বলেছেন, আমেরিকার এই আক্রমণের জবাব তারা খুব দ্রুত দেবে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে তিনি বলেন, ইরান প্রত্যুত্তর দেওয়ার জন্য সঠিক সময় ও স্থান নির্বাচন করবে। অন্যদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেবার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন আইএমও ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। এফআইএইচ হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের লি ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের সুখজিৎ সিং এবং হরমনপ্রীত সিং গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক রাজকুমার এবং দিলপ্রীত সিং আরও 5টি গোল করেছেন। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব ও কেপভার্দের ম্যাচে এখনও পর্যন্ত কোনো গোল হয়নি এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে। প্রথমার্ধের শেষে স্পেন 1-0 এগিয়ে রয়েছে। গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 হারিয়ে দেয়। টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 পরাজিত করেছে। এর ফলে ফ্রান্স ওই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লিগ ম্যাচ শেষ করল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। এফআইএইচ হকি প্রো লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনুন স্থানীয় সংবাদ। সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তীর উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে আসাম সরকারের অভিযান অব্যাহত থাকবে। ভুয়ো চিকিৎসক চক্রকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে জনসাধারণের জীবনের সুরক্ষা সুনিশ্চিত করতে আগামী দিনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গতকাল সামাজিক মাধ্যমে একথা প্রকাশ করে তিনি বলেন যে বিগত সময়ে রাজ্যে 62 জন ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে 59টি মামলা পঞ্জীয়ন করা হয়েছে। জনসাধারণের জীবন নিয়ে কোন ধরনের অপচেষ্টা কখনো সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য, ডাক্তার অভিজিৎ নিয়োগের একক প্রচেষ্টায় প্রথম অবস্থায় ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। পরবর্তী সময়ে বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হওয়ায় ডাক্তার নিয়োগের নেতৃত্বে ভুয়ো চিকিৎসক বিরোধী অভিযান গোষ্ঠী গঠন করা হয়েছে। তার নেতৃত্বে বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে কাছাড় পুলিশ ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে চলা অভিযানে জেলার পৃথক পৃথক স্থান থেকে গত বৃহস্পতিবার দুজন ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করেছে। এই অভিযানে সোনাই কচুদরম থানার অন্তর্গত বনতারাপুর অঞ্চল থেকে বিশ্বজিৎ সিংহ এবং শিলচর তারাপুর রায়গড় মণিপুরী বস্তি থেকে বিক্রান সিংকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। রাজ্যের ১২টি জেলায় আগামীকাল বড়ো, গাঢ় মার এবং মণিপুরী মাধ্যমের জন্য বিশেষ টেটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিম্ন এবং উচ্চ প্রাথমিকের জন্য অনুষ্ঠেয় এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের এডমিট কার্ডের সঙ্গে যে কোনো একটি ফটোযুক্ত পরিচয়পত্র নিয়ে যেতে হবে। এছাড়াও পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি অথবা কোন ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না বলে রাজ্যের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় নির্দেশ জারি করেছে। আসাম রাজ্য শিক্ষা বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীনে অনুষ্ঠেয় এই বিশেষ টেটের লিখিত পরীক্ষার জন্য বিভিন্ন জেলা প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে এই অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। এই অনুষ্ঠান আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক ছাড়াও আকাশবাণীর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও শোনা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেল যোগেও এই অনুষ্ঠান প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শেষ হওয়ার পরই অনুষ্ঠানটির আঞ্চলিক অনুবাদ প্রচারিত হবে। খাদ্য, গ্রাহক পরিক্রমা ও নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল শিলচর শহরের নাগরিক পরিকাঠামো উন্নয়নকে আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করেন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। মন্ত্রী শ্রী রায় গতকাল ঘুঙ্গুর এলাকার অমৃত প্রকল্প পরিদর্শন করে জল সরবরাহ ব্যবস্থা ও পরিষেবার মান খতিয়ে দেখেন। এরপর তিনি দর্গাকোনার কনভেনশন সেন্টারে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। মন্ত্রী শ্রী রায় শিলচর শহরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে নির্মীয়মান সিঙ্গিরখাল, রাঙিরখাল এবং লঙ্গাইখাল প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে কনভেনশন সেন্টারের কমিশনার ও সচিব কবিতা পদ্মনাভন, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর পৌর নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী শ্রী রায় গতকাল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালে নতুন করে স্থাপন করা অত্যাধুনিক এমআরআই মেশিনের অনুষ্ঠানে উদ্বোধন করেন। এছাড়া তিনি চিকিৎসা পরিষেবার মান, রোগীদের বিভিন্ন সুযোগ সুবিধা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওষুধের সহজলভ্যতা এবং সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। তিনি রোগী এবং তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে প্রয়োজন সাপেক্ষে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শিলচর ক্লাব রোডের ইম্পিরিয়াল মল থেকে আটক ২৮ জন যুবতীকে গতকাল বিকেলে আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ যুবতী অন্য জেলার বলে পুলিশ সূত্রে জানা গেছে। কাছাড় জেলার অপরাধ দমন শাখার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানিয়েছেন যে অবৈধ স্পা দুটির স্বত্বাধিকারী দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, কাছাড় পুলিশ গত বৃহস্পতিবার রাতে শিলচর ইম্পিরিয়াল মলের দুটি অবৈধ স্পা সেন্টার, লাভলি স্পা সেন্টার এবং লোটাস স্পা সেন্টার থেকে ২৮ জন যুবতীকে আটক করেছিল। স্পা দুটির স্বত্বাধিকারী দুজনকেও, আপত্তিজনক সামগ্রীকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ এই ঘটনা সম্পর্কে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করে তদন্ত আরম্ভ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় গতকাল রাতে ফ্রান্স ৪-১ গোলের ব্যবধানে নরওয়েকে পরাজিত করেছে। অপর একটি খেলায় সেনেগাল ইরাককে ৫-০ গোলে পরাজিত করেছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আজ রাত ৭:৪৫ মিনিটে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আজ দুপুর একটায়। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: এবার আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন মহাশ্বেতা চৌধুরীর কণ্ঠে। হিন্দি ছবির গান শুনতে পাবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12, রাত 7:15 ও 8:20। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন হাফিজ আহমেদ খাঁর কণ্ঠে। সকাল 9:30 এ অনুষ্ঠানে গৌর গোস্বামীর বাঁশি বাদন শুনবেন। বাংলা ছবির গান শুনতে পাবেন বেলা 10:00 ও সন্ধ্যে 6:15। বেলা 11:00 গজল শুনবেন চন্দন দাসের কণ্ঠে। বেলা 11:30 আমার কথা।

অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুমিত্রা দত্ত। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন আনন্দময় ভট্টাচার্য ও প্রণতি চন্দর পরিবেশনায়। বেলা 12:30 শুনতে পাবেন উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী বিশ্বজিৎ। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন শুনবেন দুপুর 1:40। এতে ডাক্তার মনোজেন্দ্র শ্যামের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন। দুপুর 2:45 মতিচাঁদ পাটোয়ার ম্যান্ডোলিন বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা। এতে বিভিন্ন রকম রোগ নিয়ে আলোচনা করবেন ডাক্তার অপূর্ব নাথ। রাত 8:00 শ্যামা সঙ্গীত শুনবেন লক্ষ্মীকান্ত হাইতের কণ্ঠে। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে কাজরি ও ঠুংরি শুনবেন সুদক্ষিণা আলাগিয়া ও শান্তনু ভট্টাচার্যের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 10:00 শুনবেন কন্নড় সঙ্গীত শিক্ষার আসর। এর অব্যবহিত পরেই রয়েছে দেশাত্মবোধক গান। আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং এরপর শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

0: নজরুলগীতি শুনলেন মহাশ্বেতা চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন অভিলাষা ছবি থেকে, গেয়েছেন মোহাম্মদ রফি।

বাহারোকে সপনে ছবি থেকে গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন রাহি বদল গয়ে ছবি থেকে, শিল্পী কিশোর কুমার।

হিন্দি ছবির গানে অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন ললিত রাগে খেয়াল শুনবেন হাফিজ আহমেদ খান কণ্ঠে।

0: সুচিত্রাজে খেয়াল শুনলেন হাফিজ আহমেদ খাঁর কণ্ঠে, আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে বিলাস খানের তরির আগে গৌর গোস্বামীর বাঁশি বাদন শুনবেন।

0: এতক্ষণ বিলাসখানি তরির আগে গৌর গোস্বামীর মাসি বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: কম সুদে লোন চাও তাও অ্যাপ থেকে, বা
2: ফাঁদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন অন্যায় অবিচার ছবি থেকে, গেয়েছেন রাহুল দেব বর্মণ।

মাত্র এই ছবি থেকে গানখানি শুনলেন ভূপিন্দর সিং এর কণ্ঠে। বাংলা ছবির গান অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে, ছবির নাম একান্ত আপন।

অনুসন্ধান ছবিতে কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর।

0: তাও অ্যাপ থেকে বা
1: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন সাগর ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

খাজানা ছবি থেকে গানখানি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন গ্যাংস্টার ছবি থেকে কেকের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। শেষ গানটি শুনলেন নমস্তে ইংল্যান্ড ছবি থেকে রাহাত ফতি আলী খাঁর কণ্ঠে। এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান।

0: এতক্ষণ গজল শুনলেন চন্দন দাসের কণ্ঠে।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর, আমার কথা অনুষ্ঠানে এখন শুনবেন সুমিত্রা দত্তের নিজের কথা।
3: আমি সুমিত্রা দত্ত, অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আমার জন্ম শিলং শহরে 1943 সালে। পড়াশোনা প্রাথমিকভাবে শিলংয়ে জেনারেল স্কুল, শিলং কলেজ, তারপরে কলকাতায় লেডি ব্রেবোন কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিয়ে হয়ে গেল 1964। বিয়ের পরে পরেই আমি কলকাতা গেলাম আমার শ্বশুরবাড়ির সৌজন্যে। ওখানে আমি এমএ পাশ করলাম। 3 মাসের জন্য আমার বিয়ে, 3 মাস পরেই পরীক্ষা ছিল। ফিরে আসার পরে 1966 12ই সেপ্টেম্বর আমার জীবনের প্রথম এবং শেষ চাকরি মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতনে। আমার মনে হলো জগৎ আশীষিথা করেছে কোলাকুলি। আমি আমাদের ছাত্রীদের নিয়ে মেতে রইলাম, মজে রইলাম, আমার জীবনটা ওরা ভরে দিল। আমি শিলং বা কলকাতা থেকে যে সাংস্কৃতিক বোধ, সাংস্কৃতিক চেতনা এখানে নিয়ে এসেছিলাম, সেগুলো ওদের মধ্যে বিতরণ করতে শুরু করলাম। আমার আনন্দ আর ধরে না যে ইতিমধ্যে 2 সন্তানের জননী হলাম। ওদেরও সেই সাংস্কৃতিক শিক্ষা, সাংস্কৃতিক চেতনার উন্মেষের চেষ্টা করলাম। তখন আমার জীবন, আমার সংসার, আমার স্কুল আর 2 কন্যা, এই নিয়েই আমার জীবনটা আবর্তিত হতে লাগল। আমি রিটায়ার করলাম 2001 সালে। আমার বহির্জগতের সূচনা তখন একটু বিস্তৃত হলো। সূচনাটা হয়েছিল যেহেতু আমি আমার ছাত্রীদের মেয়েদের নিয়ে বাইরে অনুষ্ঠান করাতাম, সেই সূত্র ধরেই আমার একটা সামাজিক পরিচিতি হলো এবং ক্রমে ক্রমে আমার বহির্বিশ্বে যাত্রা শুরু হলো। আমি অনেকগুলি কমিটির সভাপতি হলাম, এখনো আছি, মৈত্রী সংঘের সভাপতি, বরাক উপত্যকা সাহিত্য চর্চা কেন্দ্রের সভাপতি, দু একটা স্কুলের সভাপতি আছি। আমার কর্মযোগ্য নিয়ে আমার দিন ভালোই কাটছে, লেখালেখি কিছু করি। আমার 14টা বই বেরিয়েছে, একটা প্রেসে আছে এখনো, এর মধ্যেই আশা করি বেরোবে। ওই লেখালেখি এবং বহির্জগৎ, ওই আনন্দযোগ্যতেই ভেসে আছি। বয়স 83। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেমন চলছি তেমন যেন চলতে পারি, তেমনি কর্মঠ, তেমনি শক্তি নিয়ে, তেমনি আনন্দ নিয়ে, তেমনি সবকিছু নিয়ে।

আমার কথা অনুষ্ঠানে। এতক্ষণ আমরা শুনলাম সুমিত্রা দত্তের নিজের কথা। অনুষ্ঠানে এবারে আমরা শুনব লোকগীতি আনন্দময়ী ভট্টাচার্যের কণ্ঠে।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে আনন্দময় ভট্টাচার্য এবং এরপর প্রণতি চন্দের পরিবেশনায়।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়ে, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর, এখন হিন্দি ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন দ্য গ্রেট গ্যাম্বলার ছবি থেকে অমিতাভ বচ্চন এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

ড্যান্স ড্যান্স ছবি থেকে গানখানি শুনলেন আলিশা চেনায়ের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানের এবারের গানটি শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছবির নাম কৃষ্ণা কটেজ।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। শেষ গানটি শুনবেন ধোকেবাজ ছবি থেকে, যশুদাস এবং হেমলতার দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ হিন্দি ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন উত্তর পূর্বের সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। এতে আজ নাগা গান শুনবেন।

এতক্ষণ শুনলেন উত্তর পূর্বের সঙ্গীতানুষ্ঠান বর্ণালী। এতে আজ আপনারা শুনলেন মাগা গান।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন বিশ্বজিতের কণ্ঠে শুনবেন আধুনিক গান।

0: চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের সামরিক পরিকাঠামোয় হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দক্ষিণী বিশ্বে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ভারতের ভীষণ মহাসাগরের প্রধান অংশীদার সেশেলস। শ্রী মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনের সফর শুরু করেছেন। রওনা দেওয়ার আগে এক বিবৃতিতে তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে সেদেশের রাষ্ট্রপতি ড প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। সেখানে উভয় পক্ষ পারস্পরিক সম্পর্কের মজবুত করা এবং ভারত মহাসাগর অঞ্চলে মানুষের সামগ্রিক উন্নতি নিয়ে আলোচনা করবেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথম সেশেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন। আন্তর্জাতিক ক্ষেত্রে দুদেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সেশেলস সফরকে ঐতিহাসিক সুযোগ বলে বর্ণনা করেছেন তিনি। এই সফরে সেশেলসে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এশিয়া হাউস ও লন্ডনের প্রথম সারির ব্যবসায়িক আধিকারিকদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠক করেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক চুক্তি ও আগামী দিনের সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। শ্রী গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক পরিসরে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তার মতে, প্রধানমন্ত্রী মোদী এমন এক দেশকে নেতৃত্ব দিচ্ছেন যা তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে এবং ক্রমশ প্রভাবশালী আন্তর্জাতিক শক্তিতে পরিণত হচ্ছে। রুবিও আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, যা কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, দুদেশেরই গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বার্থ অভিন্ন, যা আরও ঘনিষ্ঠ সহযোগিতার জন্য দৃঢ় ভিত্তি তৈরি করেছে। বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ খনিজ জ্বালানি, নিরাপত্তা এবং নৌপথের স্বাধীনতা, এই ক্ষেত্রগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে বলে তিনি জানান।
1: Prime Minister Modi and what he's done. I mean, he leads a country that's making incredible gains economically and is really coming into its own as sort of a global power, a country that's increasingly accounted for on decisions being made on the global stage.
0: পরমাণু শক্তি মন্ত্রকের সচিব অজিত কুমার মোহান্তি কালাপক্কমের ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ফার্স্ট বিডার টেস্ট রিয়্যাক্টর থেকে নির্গত পরমাণু তাপ শক্তি ব্যবহার করে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল সাইকেল ভিত্তিক বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ড মোহান্তি বলেন, নির্ভরযোগ্য ও কার্বনমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিপুল পরিমাণে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারমাণবিক শক্তি বিশেষ কার্যকরী। ভারতের এই উদ্যোগের ফলে দেশে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে, কমবে কার্বন নিঃসরণ। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আজও যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে 10 শয্যার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফের ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলে 70 সদস্যের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। রেলের তরফে 10টি অক্সিকাটার, 6টি অ্যাগ্রেসিভ কাটার এবং 3টি প্লাজমা কাটিং ইউনিটে কাজ লাগানো হয়েছে। এদিকে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 17। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি

আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29, 55 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ।

0: চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে এক্সের এক বার্তায় ভ্যান্স বলেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা মেনে চলেছে। তিনি আরও বলেন, চুক্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, তবে ভবিষ্যতেও হিংসার জবাব সামরিক পদক্ষেপ নিয়েই দেওয়া হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, আমেরিকান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম ঘরের পাশাপাশি উপকূলীয় রেডার পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে একটি বাণিজ্যিক কার্গো জাহাজ লক্ষ্য করে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই হামলা। পাশাপাশি সেন্টকম আরও জানিয়েছে, চুক্তি কার্যকরভাবে বাস্তবায়িত করতে মার্কিন সেনাবাহিনী ওই অঞ্চলে অবস্থান করবে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, প্রায় 3,300 মানুষ আহত। রাজধানীর কাছে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আটকে আছেন কিনা তার খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছে। কারাকাস এবং তার নিকটবর্তী লা গুয়াইরা উপকূলবর্তী শহরে এখনও ভেঙে পড়া বাড়িগুলির ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। প্রথমে 7.2 মাত্রার কম্পনের পর 7.5 মাত্রার দ্বিতীয় কম্পন হয়। দুটি কম্পনেরই উৎসস্থল মাটির খুব কাছে হওয়ায় এই জোড়া ভূমিকম্পে অসংখ্য বাড়ি ভেঙে পড়ে। সেদেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ এরপরই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এমএসএমই দিবস পালিত হচ্ছে। অর্থনৈতিক বিকাশ, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমইগুলির অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর 27 জুন এই দিনটি পালন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এই মাসের 29 তারিখ নয়াদিল্লিতে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগের উদ্বোধন করবেন। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইএইচআর স্ট্যান্ডার্ডসের জাতীয় রিসোর্স সেন্টারের তত্ত্বাবধানে তৈরি এই উদ্যোগগুলির লক্ষ্য হল সহজলভ্য স্বাস্থ্যসেবা, আন্তঃসংযোগ জোরদার করা এবং দেশের স্বাস্থ্যখাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার দ্রুত তৈরি করা। উদ্বোধনের তালিকায় রয়েছে আরোগ্য সেতু 2.0, আয়ুষ্মান সারথী চ্যাটবট, আয়ুষ্মান অ্যাপ, ই সুশ্রুত ক্লিনিক, ন্যাশনাল হেলথ ক্লেইমস এক্সচেঞ্জ এবং নতুন স্বাস্থ্য মানদণ্ড। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই পদক্ষেপগুলি দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সুলভ, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের লক্ষ্যকে সাহায্য করবে। কৃষিজ ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে মধ্যপ্রদেশের বিখ্যাত রেওয়া সুন্দরজা আমের প্রথম বাণিজ্যিক রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে যে জিআই ট্যাগযুক্ত এক মেট্রিক টন উন্নত মানের আম রপ্তানি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে রেওয়া আমের সুখ্যাতি বৃদ্ধি পাবে এবং চাষিরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এলের দুটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কাবু ভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 32-তে পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ ডি থেকে প্যারাগুয়ে এবং গ্রুপ আই থেকে সেনেগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই নিয়ে 23টি দল নক আউট পর্বে পৌঁছল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 3 দিনের সফর শুরু করেছেন। সেশেলসকে সামুদ্রিক ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো হামলা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। বিশ্বকাপ ফুটবলে আজ পানামা ইংল্যান্ডের এবং ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে দুটি ম্যাচ, শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: এতক্ষণ বাংলা জাতীয় সংবাদ শুনলেন, প্রচারিত হল কলকাতা কেন্দ্র থেকে।
2: দিদি।

0: দেখ দেখ
1: হারিমতে ভাই
0: দেখা ওয়াও এটা আমার প্রিয় রং
2: সারাক্ষণ শপিং
0: আমি জানি মা এটাই তো খরচা করার বয়স তাই না
3: সেভিং করারও এটাই বয়স
4: এও জানি বাবা টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো টাকার অঙ্কে সুদ পাবো যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো
5: আমি জানি তো
4: আরবিআই এ কথা বলে
6: শুরু করো সঠিকভাবে স্মার্ট হও আর্থিকভাবে
7: আকাশবাণী শিলচর এখন শুনবেন নানা রঙের দিন অনুষ্ঠান
8: আপনাদের অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে শুরু করছি নানা রঙের দিন অনুষ্ঠান

0: গত সপ্তাহে এই অনুষ্ঠানে আমরা শুনেছি তার ছোটবেলার কথা, বাল্য ও কৈশোরের সেই মনোরম দিনগুলোর কথা, রবীন্দ্রিক পরিমণ্ডলে তার বেড়ে ওঠার এবং শহর শিলচর কিভাবে আজকের ঘিঞ্জি শহর হয়ে উঠল তার কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নানান টুকরো স্মৃতি কথা। আসুন নানা রঙের দিন অনুষ্ঠানে শিলচরের বিশিষ্ট প্রবীণ নাগরিক ডাক্তার মনুজেন্দ্র শ্যামের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে আমরা শুনব তার শিক্ষকতা জীবনের নানা প্রসঙ্গ, জীবনের বিভিন্ন পর্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা রবীন্দ্র অনুষঙ্গের নানান কথা।
1: যে আমি এখানে চলে এলাম, যে আমার এখানে এসে আমি ওই আসাম মেডিকেল কলেজে ডিগ্রি করে ভর্তি হলাম আর কি। সেখান থেকে আমি পড়াশোনা করে আমি ফার্স্ট ডিগ্রি পাস করে আবার কলকাতা চলে গেলাম। গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আমি ফাইনাল ডিগ্রিটা নিলাম, নেওয়ার পরে আমি চলে আসি আর কি। প্রথমে আমি আমাকে চাকরি দেওয়া হলো গুয়াহাটি মেডিকেল কলেজে, সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে যখন হলো তখন সেখান থেকে আমরা শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হলো।
2: শিলচর মেডিকেল কলেজে আপনি মানে কি পোস্টে যোগদান করলেন?
1: আমি টিচার হিসেবে করেছিলাম আর কি, যে টিচার শিক্ষক হিসাবে করেছিলাম। তারপরে সেখান থেকে আমি ওই শিক্ষক এবং ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট দুটি আমি ছিলাম সেখানে। তারপর রিটায়ার করলাম 91-এ। 91-এ রিটায়ার করার পরে তখন আমি তখন থেকেই যখন
2: শিলচর মেডিকেল কলেজে মানে কবে শুরু হয়েছিল, মানে আপনি শুরু থেকে ছিলেন এখানে?
1: হ্যাঁ, আমি শুরু থেকে, এটা অ্যাকচুয়ালি 69-এ এটা আরম্ভ হলো আগে কলেজটা, কিন্তু যেটা আমাদের সাবজেক্ট যেটা এটা আরম্ভ হয়েছিল 1970 থেকে। 70 থেকে এসে আমি জয়েন করলাম আর কি। আচ্ছা, এর মধ্যে ওই সেই সময় আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মেম্বার হলাম এবং সেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের আমি প্রায় 4 বছর সেক্রেটারি ছিলাম, অনারারি সেক্রেটারি। এরপরে 3 বছর আমি সেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলাম 3 বছর।
0: শিলচর মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয় 1969 সালে। প্রায় সূচনা লগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটির সঙ্গে তিনি জড়িয়েছিলেন। এই ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠানটির প্রথম দিককার কথা আমরা সরাসরি তার কাছ থেকেই শুনি।
1: সেটা হচ্ছে শিলচর যে মেডিকেল কলেজটা, এটা শিলচর মেডিকেল কলেজটা প্রথম আসাম গভর্নমেন্ট ঠিক করলেন যে সেকেন্ড মেডিকেল কলেজটা এটা শিলচরে হবে। তখন গুয়াহাটি থেকে একটা ডিমান্ড হলো, না সেকেন্ড মেডিকেল কলেজটা গুয়াহাটি হতে হবে, শিলচরে নয়। এটা তখন ছিল পত্রিকা ঘাটে ঘাটে করে দেখা যাবে। তখন ঠিক হলো দুটো মেডিকেল কলেজ হবে, কিন্তু দুটো মেডিকেল কলেজ স্টার্ট হবে গুয়াহাটিতে। তো গুয়াহাটিতে স্টার্ট হলো 1960-তে, শিলচর মেডিকেল কলেজ এবং গুয়াহাটি মেডিকেল কলেজ একসঙ্গে হতো। তারপর তো চলছে তখন আমাদের শিলচর সতীন্দ্রমোহন দেব যখন মেডিকেল মিনিস্টার হলেন, তখন তার চেষ্টায় শিলচর মেডিকেল কলেজটা ঘরেতে এসে শিলচরে চলে আসলো। 1968-এ প্রি মেডিকেল একটা ছিল, এটা এখন নেই, এখন এটা স্টার্ট হলো। তারপর 69-এর থেকে আরম্ভ হলো, মানে ওই বিল্ডিংয়ে ক্লাস আরম্ভ হলো আর কি।
2: মানে গুয়াহাটি আর শিলচর

0: মেডিকেল প্রায় পাশাপাশি সময়ই বলা যায়,
1: এক এক সময়।
0: ডিব্রুগড় মেডিকেল আসাম মেডিকেল কলেজটা আরও আগে,
1: ওইটা 1947-এ সব ছাত্র এবং টিচাররা সব এক ক্যাম্পাসে থাকতেন। এরকম মেডিকেল কলেজ খুব কম আমি দেখেছি খুব মানে ভারতবর্ষের মধ্যে, এত সুন্দর কলেজ ছিল আর কি। এটা একটা যারা আসতেন বাইরে থেকে মেডিকেল কলেজে ডিব্রুগড়ে দেখবার জন্য, তারা সব প্রশংসা করতেন। তো আমরা যখন কলকাতায় গেলাম তখন আমরা ডিব্রুগড়ের আসাম মেডিকেল ছাত্র বলে আমরা আলাদা একটা প্রতিষ্ঠা পেয়েছিলাম, এত ভালো করেছিলেন।
0: তো শিলচর মেডিকেল কলেজের কথা যদি বলেন, মানে শিলচরের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, মানে কাদের মানে
1: আচ্ছা শিলচরের প্রথম বিল্ডিংটা হলো ইয়েতে ভোড়াকাই চা বাগান যেটা, সেখানে ওরা জমি দিল। তো এখানে বিল্ডিং এর মধ্যে দুটো হস্টেল বিল্ডিং হলো, তো একটা হস্টেল বিল্ডিংয়ে হলো অফিস, নিচুতলা অফিস হলো, আর একটা হস্টেল বিল্ডিংয়ে ক্লাস হলো। একটা অফিস আর হস্টেল আর একটা বিল্ডিংয়ে মেডিকেল কলেজ। তখন মেডিকেল কলেজ প্রি মেডিকেল মানে যেটা প্রি মেডিকেল প্রি ক্লিনিক্যাল যেটা আর কি, যেটার মধ্যে কোনো রোগীর কোনো সম্পর্ক নেই, একই জাস্ট টু সাবজেক্টগুলো জানা আর কি, বেসিক সায়েন্সগুলো জানা, এটার জন্য খোলা হয়েছিল প্রথম। সেটা ছিল হস্টেলে, একটা হস্টেলে। সেই হস্টেলে তখন প্রথম যখন খোলা হলো তখন প্রিন্সিপাল বলে কেউ ছিলেন না, তখন ছিলেন তাকে বলা হতো স্পেশাল অফিসার, তিনি এটাকে করলেন আর কি, মানে সব ব্যবস্থা করলেন এখানে সব কিছু। তারপর ওকে দেওয়া হলো, পরে ওর রেজিগনেশনটা পাল্টে দেওয়া হলো, প্রিন্সিপাল ছিলেন রুদ্রকুমার গোস্বামী। এই রুদ্র গোস্বামী ছিলেন প্রথম প্রিন্সিপাল শিলচর মেডিকেল কলেজে, এবং ভাইস প্রিন্সিপাল ছিলেন ডক্টর ঋষিকেশ দাস বিশ্বাস, তিনি আমাদের দিককাল বোরাকের মানুষ, এখন প্রয়াত আর কি, তোরাই ছিলেন প্রথম। তো তখন তো ওই সেই যে জায়গাটা, তখন তো ওই যে ওই শিলচর থেকে ওই যাওয়া মেডিকেল কলেজে যাওয়া, এটা একটা একটা সমস্যার ব্যাপার ছিল। তখন এখন যেমন তো বাস টাস কিচ্ছু ছিল না, তখন আমরা আমার এক বন্ধুর একটা গাড়ি ছিল, ওই সবাইকে জুটিয়ে ওকে আমরা চলে যেতাম ওই সেই মেডিকেল কলেজে। তখন মেডিকেল কলেজে ওই প্রায়ের দিকে কোনো রাস্তাঘাটও ছিল না, ওই এই এখন যে রাস্তাঘাট হচ্ছে কিচ্ছু ছিল না, ওই একটা মাটির রাস্তা ছিল, ওটা দিয়ে আমরা যেতাম এখানে কলেজে পড়াতাম আর কি। আর আসবার সব একটা প্রবলেম ছিল, কী করে আসবো, তখন কেউ ওই গাড়ি বা কেউ রিক্সা পাওয়া যেত মাঝে মধ্যে, আর না হলে ওই বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হতো। ওই এরকম খুব একটু খুব একটা মানে বলা যায় যাতায়াতের কষ্ট আমরা করেছি আমরা সেই আমলে, এখন তো কিছুই না, এখন তো সব সুন্দর হয়েছে সব। এবং তখন একটা বলে রাখি, শিলচর মেডিকেল কলেজের সেই আমলে ফার্স্ট টাইম এক্সামিনেশনে কিন্তু শিলচরটা খুব ভালো রেজাল্ট করেছিল, ফার্স্ট দশের মধ্যে অনেকগুলো ইয়ে ছিল, ফার্স্ট তো হয়েছিলই, এর মধ্যে অনেকগুলো পজিশনে আসছিল পরপর দু বছর তিন বছর এই শিলচর মেডিকেল কলেজ থেকে। তবে গোয়াহাটি ইউনিভার্সিটির আন্ডারে ছিল, এখন তো আসাম ইউনিভার্সিটির আন্ডারে। তখন শিক্ষকরা যারা ছিলেন সবাই খুব ভালো পড়াতেন, এবং সব অভিজ্ঞ ডাক্তাররা ছিলেন তখন, এমনকি যারা এখানে পড়াতেন সেই আমলে আমাকে যারা পড়েছেন তারাও এখানে অধ্যাপনা করে দিতেন।
2: 1991 সালে শিলচর মেডিকেল কলেজ থেকে অবসর গ্রহণ করলেও এখনও বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। এছাড়াও লেখালেখির অভ্যেস আছে। রবীন্দ্রনাথের ছোট গল্পে রোগ ও মানসতত্ত্ব শীর্ষক একটি বইও বেরিয়েছে তার, আরও বই প্রকাশের ইচ্ছে আছে। আর রবীন্দ্রনাথের কবিতা এবং গানের নিমগ্ন শ্রোতা তিনি, জীবনের সবচেয়ে বড় আশ্রয় এখানেই খুঁজে পান।
1: এবং এখন আমি শিলচর, এখন আমি লাইফ মেম্বার আইআইএমের, এবং রেডক্রসেরও মেম্বার, এবং চিকিৎসক জনসংঘ বলে একটা সোসাইটি আছে, এটার আমি প্রেসিডেন্ট আর কি। এবং বর্তমানে এখন নারী শিক্ষাশ্রমের সেক্রেটারি, এবং সেক্রেটারি মানে এই সমস্ত নারী শিক্ষাশ্রমের দেখাশোনা সেক্রেটারি করতে হয়, শুধু অ্যাডমিনিস্ট্রেশন কাজটা না, আমাকে অনেক ডাক্তারি কাজ করতে কিছু আমাকে করতে হয়, এটাও আমি করি, প্যাথোলজির কাজটা আমি করি।
0: আপনি যেহেতু একটা রবীন্দ্র চর্চার একটা মূল কেন্দ্র বলা যায় আপনার বাড়ি, সেখানে আপনি আপনি ছোটোর থেকে বড় হয়েছেন, দেখেছেন আপনার বাবাকে, দেখেছেন শিলচরের অনেক আরও জ্ঞানীগুণী লোকদের দেখেছেন, তো সেই স্মৃতিকে ধরে রাখার কি আপনার লেখার মধ্যে কি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন?
1: হ্যাঁ, আমি অনেকগুলো আমার প্রবন্ধ আছে, প্রবন্ধের মধ্যে আমার সেই পুরনো

0: শিলচরের কথা, রবীন্দ্র চর্চার কথা, এগুলো আমি তুলে ধরেছি। অনেক কিছু পুরনো শিলচরের কি ক্রম ছিল সেটা আমি লিখেছি অনেক প্রবন্ধের মধ্যে, আমার বহু প্রবন্ধ আছে। আর একটা কথা, যে সেই যে আমার যেটা উৎস, যেটা আমার রবীন্দ্র সাহিত্য চর্চার যে উৎস, এটা কিন্তু আমার, আমি পরে ভাবি, আমি নিজেও ভেবেছি এটা কি করে হলো। তখন আমি একটু পিছনে ফিরে তাকাই, আমি যখন খুব ছোটো কাজ পড়তাম তখন সামার ভ্যাকেশনে, তখন আমার পাশে ছিল আমার দিদিমার বাড়ি, মাদারা মাসের বাড়ি, সেখানে প্রচুর বই ছিল। সেই আমলের ওই প্রবাসী, প্রচুর প্রবাসী ছিল পুরোনো দিনের, যে প্রবাসীগুলোতে রবীন্দ্রনাথের লেখা বেরোত, সেই প্রবাসীগুলো আমি উল্টো পাল্টে পড়তাম। এবং তখন আমি, তখনকার দিনে আমার প্রথম পরিচয় হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর মানিক বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত সমস্ত স্থলাট প্রভাত কর্মকোপাধ্যায়, অনুরূপা দেবী, এক তাদের সঙ্গে আমার পরিচয় হয়। মানে এরা যে সাহিত্যিক লিখেন, এরা পড়েছি আমি তখন। এরপরে আমাদের বাড়িতে, আমি যখন ছাত্র ছিলাম ছোটো সময়, তখন আমাদের বাড়িতে ওই ছোটোদের পত্রিকা রাখা হতো, মাস পয়লা, তারপর অমশাল, মৌচাক, শিশুসাথী, রামধনু, এগুলো রাখা হতো, এগুলো পড়তাম। এবং প্রত্যেক পূজার সময় দাদা দিদি থাকতেন কলকাতায়, আসতেন যখন, তো তখন পূজাবার্ষিকে বেরোতো দেবসত্য কুটির থেকে অনেকগুলো বেরোতো, মায়ামুকুর, আরাধনা, সপ্তডিঙ্গা, নানা রকম বই, বড় বড় কালেকশন, এগুলো ওরা নিয়ে আসতেন, এগুলো আমরা পড়তাম। তো আজকালকার যুগে এগুলো দেখি না, মানে এই মানে সেই অনুসন্ধান, মানে সেই যে অন্বেষাটা। তারপর আমাদের স্কুলে লাইব্রেরি ছিল, লাইব্রেরি থেকে বই দেওয়া হতো, সেটা আমরা পড়তাম। এখন তো আমি দেখি জানি না লাইব্রেরিতে আছে কিনা, না বই দেওয়া হয় কিনা, না। এবং তারপর আমাদের বন্ধুদের মধ্যে ও বই এক্সচেঞ্জ করতাম, একজন একটা বই দিত, আমি ওটা আমি তাকে দিতাম, ওইভাবে আমরা পড়তাম। সেই সময় আমাদের একটা একটা সাহিত্যের উপর একটা সাহিত্য মানা বলতাম, ওরা যে লিখছে আমরা কেন পারবো না, আমি কেন পারবো না, তখন আমরা মধ্যে মধ্যে চেষ্টা করতাম বাকি। সেটা পড়ে আমার সার্থক হয়েছিল আসাম মেডিকেল কলেজে, তখন একটা বাংলা গল্পের প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতায় আমি ওর গল্প দিয়েছিলাম এবং আমি ফার্স্ট হয়েছিলাম বাংলা কবিতাটায়। তখন থেকে একটা উৎসাহ পেলাম আর কি। তারপরে যখন আসলাম ওখানে, এখন এখন অনেক প্রবন্ধ আমি লিখি, এবং আমার একটা গ্রন্থ রবীন্দ্রনাথের গল্পের উপরে একটা বইটা হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্পে রোগ ও মনস্তত্ত্ব, এটার উপরে আমি রবীন্দ্রনাথের 11টা গল্প নিয়ে আলোচনা করেছি, এটা এটা পাবলিশড হয়েছে, এটা এখন বইটা কলকাতায় আছে, এখনো এটা প্রেসিডেন্সি লাইব্রেরিতে আছে, শান্তিনিকেতনে
1: বইটা প্রকাশিত হয়ে গেছে।
0: হ্যাঁ, হয়েছে, না গত বছর টেনে দু টেনে প্রকাশিত হয়ে গেছে। এবং আমি আমার একটা ভাগ্যবান যে আমার এই অলোকরঞ্জন দাশগুপ্তর মতন মানুষ আমার বইটার ভূমিকা লিখে দিয়েছেন, কবি অলোকরঞ্জন দাশগুপ্ত, আর শোভন সোম, রামকোড়া চিত্র সমালোচক, তিনি আমার প্রচ্ছদপটটা এঁকে দিয়েছেন। আর একটা কথা আমার বলা দরকার, যে তখনকার দিনে সেই আমলে যেমন বাণী পুরস্কৃত ছিল, তখন তরুণদের একটা সাহিত্য সংস্থা ছিল, ওরা নাটক করতেন, নানা রকম অনুষ্ঠান করতেন, রবীন্দ্র জয়ন্তী করতেন, বসন্ত উৎসব করতেন, একটা পত্রিকা বার করতেন, সেই সংস্থাটার নাম হচ্ছে তরুণ রসচক্র। প্রেসিডেন্ট ছিলেন ডক্টর, এখন ডক্টর অমরেশ দত্ত, তার একটা পত্রিকা বার করতেন, নাম হচ্ছে দিগন্ত পত্রিকা। সেই দিগন্ত পত্রিকা এটা তার মুখপত্র, এবং ডক্টর অমরেশ দত্ত ছিলেন সেটার প্রেসিডেন্ট। সেই অমরেশ দত্ত এখন উত্তরকালে খুব নাম করা ইংরেজি সাহিত্যের অধ্যাপক হয়েছিলেন, এখনও তিনি আছেন ডিব্রুগড়ে, এখন বয়স বোধ 92।
1: তার সংস্থার নাম হচ্ছে তরুণ রসচক্র, মানে এরা শিলচরই, মানে কি কাজ ছিল,
0: ওরা কাজ ছিল সংস্কৃত চর্চা করতো আর কি, নাটক করতেন, তারপরে রবীন্দ্র চর্চা করতেন, এগুলো করতেন।
1: কত সালে?
0: 40 প্রতিষ্ঠিত হয়েছিল, 1940।
1: আচ্ছা, তো আপনি শিলচর শহরকে কাছ থেকে দেখেছেন, দীর্ঘদিন শিলচরের বেড়ে ওঠা দেখেছেন, শহর কিভাবে শহর শিলচর হয়ে উঠল, সে সম্পর্কে কোনো লেখা কি আপনার আছে, বা সে ধরনের কোনো পরিকল্পনা কি আছে সেটা লেখার?
0: হ্যাঁ, আমার একটা আছে পরিকল্পনা, যে আমি যে দেখেছি শিলচরটা কিভাবে আস্তে আস্তে গ্রো করলো, শুধু সামাজিক দিক দিয়ে নয়, সাহিত্য চর্চার দিক দিয়ে, সংস্কৃতি চর্চার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, তারপরে ওই রাজনৈতিক দিক দিয়ে, এগুলো কী কারভাবে, মানে এটা মানে ক্রমবিবর্তন বলো, ইভলিউশন হচ্ছে, সেটা নিয়ে আসলে একটা চিন্তা আমার আছে। অলরেডি আমি একটা নকশা করে রেখেছি যে কীভাবে এগোবো, তো আমার তো প্রফেশনটা একটা অন্যরকম, তো এটা একটু সময় ব্যয় করে নিতে হয় আমাকে, এই সময় আমাকে ব্যয় করে নিতে হয়। এটি আর

0: একটা কথা আমি ভুলে গেছি, এটা দরকার, এটাও আমাদের বরাক উপত্যকা বা সুরমা উপত্যকার একটা বলা যায় একটা ঐতিহাসিক ঘটনা। 1940 যখন ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম মহিলা এবং শেষ মহিলা যিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন, যিনি কনকপুর কাস্থিত শ্রীহট্ট থেকে। এরপরে কিন্তু আ হই কেউই, এবং ম্যাট্রিক পরীক্ষা তো এখন তো হয় না কলকাতা ইউনিভার্সিটিতে, এখন তো স্কুল ফাইনাল, এটা বোর্ডে নিচ্ছে, কিন্তু এরপরে এর আগেও কেউ হয়নি, কনক প্রকাশের আগেও কেউ হয়নি, কেউ পড়েও হয়নি। আর দুর্ভাগ্যের বিষয়ে কনক প্রকাশ তো ইন্টারমিডিয়েট তিনি সায়েন্স পড়ছিলেন, সায়েন্স পড়ে সেই রকম রেজাল্ট করতে পারেননি। কেন পারেননি সেটা হচ্ছে তিনি তখন তিনি ক্ষয়রোগে ভুগছিলেন, সিকবেডে পরীক্ষা দিয়েছিলেন, তারপরে তার মৃত্যু হয়। বিজ্ঞানে প্রথম সাম্মানিক স্নাতক হচ্ছেন বাসন্তী দাস, তিনি 1929 পাশ করেছিলেন, এবং তার নামে কলকাতা বিশ্ববিদ্যালয় যে মেয়ে সায়েন্সের অনার্সে প্রথম হবে তাকে সেই মেডেলটা দেওয়া হবে, এখনও দেওয়া হয় বাসন্তী দাস মেমোরিয়াল মেডেল। এটা এই দুটা কিন্তু আমাদের বরাক উপত্যকার বা সুরমা উপত্যকার একটা মস্ত বড় একটা ঐতিহাসিক ঘটনা, এটা আমাদের গর্বের ব্যাপার। এটা কিন্তু এতদিন ছিল এত আলোচনা হয়নি, কেন হয়ে যাবে জানি না, এটা হওয়া দরকার যাতে মেয়েরা একটু উৎসাহ পায়।
1: তো আপনি তো অবসর নিয়েছেন 1991, তো হয়ে গেছে আপনার 19-20 বছর হয়ে গেছে। তো এই সময়টা এই অবসর জীবন যাপনটা কিভাবে করছেন আপনার যদি কথা বলেন, মানে কি সময়টা কিভাবে কাটছে আপনার? আচ্ছা, তো আপনি এই যে এখন অবসর জীবনটা এমনিতে লেখালেখির বাইরে আপনার অন্যের সাংগঠনিক কাজের বাইরে এমনিতে কি গান শুনতে ভালোবাসেন? কি ধরনের গান ভালোবাসেন বা নাটক দেখতে ভালোবাসেন? কি ভালোবাসেন সময়টা কাটান কি, মানে আপনার যে একটা নিমগ্ন সময়টা রয়েছে সেই সময়টা কিভাবে কাটান?
0: আমি কাটাই গান আবৃত্তি এগুলো শুনে, কারণ রবীন্দ্রনাথের গান আমার সবচাইতে প্রিয়। রবীন্দ্রনাথের গান আমি যদি আমার দিনের পর দিন যদি বাজানো যায় আমার কোনো অসুস্থ হবে না, আমার কোনো মনোবিকার হবে না, আমি ক্লান্তি আসবে না যে বাজিয়ে যেতে পারে, আমি শুনে যাবো।

0: একটা কথা আমি অনেককেই বলি, রবীন্দ্রনাথকে ছাড়িয়ে অন্তত আমি যেতে পারবো না, কারণ আকাশ যে ছেড়ে যে মনে আকাশের বাইরে আমি যেতে পারবো না। যেখানে যাই, ইংল্যান্ডে যাই, আমেরিকা যাই, আমার মাত্র ঘোরা কাছ থাকবে, সেই রবীন্দ্রনাথ আমার কাছে। এখানে রবীন্দ্রনাথের বাইরে আমি যেতে পারবো না।
1: আচ্ছা, আপনার শেষ আশ্রয় রবীন্দ্রনাথ?
0: রবীন্দ্রনাথ শেষ আশ্রয়, রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথের গান আমি শুনেছি শৈশব অবস্থায়। আমার এক মাসি তখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের গান শিখেছে, শিখতে থাকি বা শিখেছেন। তিনি আসতেন মধ্যে মধ্যে, কুন্দনের নাগ, তিনি রবীন্দ্রনাথের গান শিখেছেন, রবীন্দ্রনাথের কাছে তিনি গান শিখেছিলেন। এবং সেই গান মধ্যম যখন শিল্পীরা আসতেন তখন তিনি ওই রবীন্দ্রনাথের গানগুলো গাইতেন আর কি। তো ওগুলো তো আমরা তুমি ছোটোবেলায় আমরা শুনেছি, গান তো বুঝতাম না, কিন্তু গান শুনতে খুব ভালো লাগতো। আমাদের ওই বিকেলবেলা আমাদের ঠিক আমার পাশেই ছিল আমাদের দাদামাশের বাড়ি, বিরাট বাড়ি, সেখানে ওরা আসতেন যখন বিকেলবেলা, রোজ ওরা ওই সময় করে গান গাইতেন, রবীন্দ্রনাথের গান গাইতেন, ওটা আমরা শুনতাম। এরপর বাড়িতে তো গান বাজনা ছিল ছোটোবেলায় আমি শুনেছি, দেখেছি। তারপর একটু বড় হয়েছি তখন আমি গান শুনেছি আমাদের শিলচরের, যে একমাত্র বলবো এই জন্যে যে তিনি শুধু রবীন্দ্রনাথের গানই গাইতেন, অন্য কোনো গান গাইতেন না। কিন্তু অন্য অনেক গায়িকা আছেন বা গায়ক ছিলেন, তার রবীন্দ্রনাথের গান গাইতেন, অন্য গান গাইতেন, তিনি শুধু রবীন্দ্রনাথের গান গাইতেন। তিনি হচ্ছেন আমাদের পরিমল দে বা দাস, যিনি এই উমেন্স কলেজের প্রিন্সিপাল থেকে অবসর নিয়েছেন। তিনি এখনও গান গান এই বয়সেও। তো এইগুলো তো আমি ইতিহাস শিল্পের আমি দেখেছি এগুলো, তো এগুলো নিয়ে আমি ভাবছি একটা ইলাবোরেটলি একটা লিখে যাব, কারণ এগুলো তো জানার দরকার মানুষের।
2: নানা রঙের দিন অনুষ্ঠানে এতক্ষণ আমরা শুনলাম শিলচরের বিশিষ্ট প্রবীণ নাগরিক ডাক্তার মনুচেন্দ্র শ্যামের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের সময় ফুরিয়ে এসেছে। অনুষ্ঠান তো আজ এখানেই শেষ করতে হয়। তবে শেষ করার আগে জানিয়ে দিই, সাক্ষাৎকার গ্রহণ ও ভাষ্য রচনা সুজিত দাস, উপস্থাপনায় মনোজ দেব, সম্পাদনা রাহুল কান্তি দেব, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে প্রচারিত সংবাদ।

এতক্ষণ যাদব দাসের পরিবেশনায় শুনলেন লোকগীতি, আকাশবাণী শিলচর। লোকশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন মতিচাঁদ পটোয়ার ম্যান্ডোলিন বাদন শুনবেন।

লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে মতিচাঁদ পাটোয়ার ম্যান্ডোলিন বাদন শুনছেন।

লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ মতিচন্দ পাটোয়ার ম্যান্ডোলিন বাদন শুনলেন।

0: আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায় স্টুডিওর ঘড়িতে। এখন সময় বেলা 3টে।
1: মন চাহে কি,
2: মন চাহে কি, মন চাহে কি।

হৌজিক তাবিখ্রে মাইকাম্বম বোলাই সকব খোজোম পর্বদা খাম্বনা চিংদা লাই হেকপগি মতাং থরম সন্দোকতুনা তাহানজারিবসি আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে হৌজিগ মুক লানথোকচারি খুন্দ্রাকপম কুঞ্জে বিহারী খুন্থোকতা নিখক মথং মথং ওইনা খুদলগি আহানবদ লাইজারে শরৎ আরামবম গি মায়েকতা মতম ইসাই আমা তাবিরসি

মাইবাম মাইমুগি খন্থকত মতমিসেই মতাবিখ্রে আকাশ বানি শিলচর হৌজিক মণিপুরীদ সন্দোকজব পও ফংবিরগনি আকাশ বানি শিলচর ওহেংব মংবি সান্তনা পও পাজরি সাসিনব ডাক্তার সিংগি মায়োকত লৈঙ্গাক লেপতন খোজং চংসিনখিগনি হাইন মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা ফোদোখ্রে মিয়ামগি পুনসিদ গাকছেল মতিক চানগনি থা খরগি মমদি লৈঙ্গাকি খোজং আমরা রাজ্য তোমান তোমানব মামদি সাসিনব ডাক্তার হুমফুনিথই ফাবি মোয়বী পুনসিব সেরানন লমজিংব থব কৈদৌদ লৈঙ্গাক তুমিথক হাইনু মুখ্যমন্ত্রী মাকে সোশ্যাল মিডিয়া ফোদরকি পানবাই ডাক্তার অভিজিৎ নেওকি লুচিং মখাদ আহানব ওইন সাসিনব ডাক্তার সিংগি মায়োকত খোজং চংসিনব হৌকিবনি মতুমদ লৈঙ্গাক হিরম আসিব মরু ওইন লৌদুনা লৈঙ্গাকি ওইব টিম আমা সেমদুন হিরমসিদ কুপন থিজিনবগি থাবক পাইখলকিবনি হাইরে আসোমদ কাসার পুলিশনা হিরমসিগি ওইব থি হুমবগি খোজং আমদ জিলাসিগি তোমান তোমানব মফমসিংদগি হৌকিব সগোলসে নুমিত সাসিনব ডক্টর আনি ফাজিনব গামখ্রে মখয়সিং আদুদি সুনাই কোজুদরম থানাগি বন তরাপুর খুঙ্গংদগি বিশ্বজিৎ সিংহ আমাদি শিলচর তরাপুর রায়গড়দগি বিক্রান্ত সিংহনি হিরমসিদ মখা তানা থিব হুমবগি থাবক চথকিগনি হাইনা কাসার পুলিশকি মাইকাইদগি ফোংদরকলি রাজ্যগি তোমান তোমানব জিলা তরানিথয়দ বড়ো গারো মার আমসুং মণিপুরী মিডিয়ামগিদম আখন্নন টেট পরীক্ষা হয়ং পাংথকলগনি লোয়ার আমাদি আপার প্রাইমারি স্কুলগিদম পাংথকপ পরীক্ষা আসিগি ক্যান্ডিডেটসিংনা পরীক্ষা থাব চেপ মতমদ মখয়গি এডমিট কার্ড লৈনা ফটো ইয়াউব আইডেন্টিটি কার্ড আমা লৈনগদবনি আসিতসু নতন পরীক্ষা সেন্টারগি মানুংদ মোবাইল ফোন ডিজিটাল ঘড়ি নত্রগ ইলেকট্রনিক্সগি ওইব পোটলম আমত পুশিনব ইয়ারোই হাইরে হাইরিব পরীক্ষা আসিগিদম তোমান তোমানব জিলাসিংগি ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনসিংন মথৌ তাব গাকছেল থৌরাংসিং লগত পাহৌখ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হয়েং আয়ুক পুং তরামাথয় তাব মতমদ আকাশবাণী মন কি বাত থরমদ লেবাক মিয়ামগি ওইব ওয়াফং পিরগনি হন্দকি থরম আসি চামগ কুন্থ্রামঙ্গা সুব তাংককনি মন কি বাত থরম আসি আকাশবাণী আমাচুং দূরদর্শনগি নেটওয়ার্ক খুদিংমক্ত সন্দোপত নতনা আকাশবাণীগি ওয়েবসাইট আমাচুং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ কি খুথাংদসু তাব ফঙ্গনি আসিতসু নতনা প্রধানমন্ত্রীগি অফিস ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং লৈসং লৈনা আকাশবাণী আমাদি দূরদর্শনগি ইউটিউব চ্যানেলসিংদসু হাইরিব থরম আসি তাব

0: এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

0: এইবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খনে রশনি সাইনসনি জিনি ডিমাসা প্রোগ্রাম জেনবেন লুগু লুগু হামজং মাখা সোমা খানারি হে প্রোগ্রাম জেনডু মিডিয়াম ওয়েভনি মিটার যা থাম বিশাটা মাগনি পয়েন্ট মাকটাম মাগনি গ্রাউডে রাজা যাই মাখন যাই কিলো হারসা ওডে এফএম নির্জাসি মাগনি পয়েন্ট মাকটাম মেগা হারসা দিনে সিংশ্রী বসাইন জুন বাটাইনি সাইকন স্নি ইংরেজি মাইথাইনি জিংনি মাইথাই কন্দ জিনি ডিমাসা প্রোগ্রাম হাদিনি খানারি নাংসকাং থাওয়া জিনি ডিমাসানি হাদাই রিমিনকে গেজেব কুবা হা এবো আকাশবাণী শিলচরনি রোল মাইফাহি কলংমা হাফাইনি রাজিরাও বাউথাই সাইনথিয়ে বাকে খনারে নাং অডে সাইন্সনি গ্রাউজামা দোহা খনালে নাং বিলেপজাং
1: আং জ্ঞানেন্দ্র চন্দ্র বর্মন সামুদ্রে ক্যাম্পারেসা কুমাসেরা নলাইনি কুমাসেরা বাজার হাটং এবা আং

0: jadini kerap ke se mai pa hil sain liba bangdao jadini kerap ke balau pa kya ni abo akasbani se jab ni niprang jini dimasa kerap ke silingga mai du bere thik ala jini dimasa ke program ha jini jadi ni kerap jang sinung sain tiba given jadini kerap ke putu ke la mai pa ya ওরে যিনি ডিমাসা জারি হব দোয়ালা রিঙের বাংখা ওরে বানি গিবিন গিবিন অকেশন হা আকাশবাণী শিলচর হা বো অপরচুনিটি রিডু নর রেখে জেরিকি ইন্টারভিউ লামানে ওরে জিম্বো বুসিনি ইন্টারভিউ সিনাজি গজার এঠিকাঠিয়া খানাবা মাইডু যিনি ডিমাসানি প্রোগ্রাম হা আকাশবাণী শিলচর নিপ্রাং যিনি ডিমাসা নু শিলিংফালংবা মাইডু গিবিন সোশ্যাল মিডিয়া হালা জিং আসাবা খানাবা ঠিকাবো গিবিন গিবিন খালাইহি সময় মানাংডু নিয়াকাবো আকাশবাণী শিলচর হালা জিং প্রোগ্রাম নি ঠিক উবরিহা খানাখানি গিবিন গিবিন বসাই নি গিবিন গিবিন প্রোগ্রাম হাবো আর্জাব ট্রাই আর্জাব গ্রা আর্জাব হাগম খারিমিন জারিমিন বুথুকে খানাবা মাইডু দু যখন ধোয়া আং খাশি থাকি ঠিয়ামাকো বাউডু আকাশবাণী শিলচর যিনি জারিনি আর্জাব গ্রা খারিমিন জারিমিন বুথুকে ভাগিনেবা জেনারেশন নে ঠাঠিরিহি ডেংবাহা হাম সিনুং জরুরু আনি গ্রাউকে আং
1: আং অনিল কুমার লংটাসা বর্মন রিটায়ার্ড টিচার হাতানি পৈলফুর নলাই যিনি ডিমাসা জাদিনি হাতাই রিমিনকে কেজেব খুবাহা হাতাই বাহা আকাশবাণী শিলচর কেন্দ্রনি রোল এওপলাই মাইপাই প্রোগ্রাম খনায়া রাউনে থাইসি থাইকনি গ্রাউথাই সাইন্সি হাডু জিং ক্রিপু মিচিডু খনাডু সাইন্সিনি ডিমাসা প্রোগ্রাম জেনবানি সগাং হানিং মুরিথাই ব্রিংবা খনারিডু পোহানিং হাফ্রাং মাইডু এবো আকাশবাণী শিলচর যিনি হাদাই রিমিন কালচার কে হাতাই পালং বাহা কেজেব খু বাহা রোল এওবলাই বিশিলাই এবো গ্রাউকে জিং হাম শিখলাহি এবো খলমা হাফাইনি ডিমাসারও এবো আকাশবাণী শিলচর কেন্দ্রনি ধারাজাং বাসাইন স্লাই স্লাইহি জাননি জাজিনি রাজাবটাই রাজাব হাগং গ্রাউলিক জারমিন গানাং জাপনুটাইসা গ্রাউসল গ্রাউখান্দি এদিবাসী খনাবামাইদু পনিবারাবো জাদিনি খলাহি হাং রিয়ারাউনি খুরি সাউ পনসিনি খুশি অবলাইনি গ্রাউ খনাবামাইদু এলি খানাবা মাইবা সিনিং নিয়াকো জারনি বাউটাই খাটাই সাইন্থিবানি হা জোরাবো মাইদু বটর বুবলিজাং গাশিসি গ্রাউখান্ডি গ্রাউসল খানারি ফুটু জারমিন খারমিন থিবাহা বীর সেঙিয়া সম্বোধন পংলোসানি সেঙিয়াজি জয়া থাউসেন বীর দেমালি বীর ফুলবারাম দীপুসানি জারমিন খনাবামাইদু অদেহে এলাই বীর থুনি জারমিন খারমিনকে দানাং শশি ফাইগিনিয়াবা খারানি ডিমাসারৌনে খানারি ফুমানি খালাইহি থাতিহি দেংফুডু পনিবারাবো হামসি খালাইহি সাইন্সি ফামা নাংয়াবা গ্রাউজাকা আনসারৌনি খুরংথাইনি প্রোগ্রাম এবোহা আনসারৌ যার বিশিলেই বলাইডু হাফ্রংমাইডু খারমিন মুখ্রি আরজাবথাই অদিবাসী হাদৈমানি সাইন্টিমানি হাজরা মাইডু প্রোগ্রাম

0: এরাও লুগরাও আদং আজংরাও দা ফ্লুংরাও জিনি হাদাই রিমিন কালচার মতান হি দেং বাহা হাদাই ফালং বাহা এবো আকাশবাণী শিলচর কেন্দ্রনি ইয়াউপ্লাই মানে রোল কে সাইন্টিমা ঠিকাদে হামসিনুং গ্রাও বংবি বিরেহে ঠিকালা বসাইন বটর জাং জিনি জি মাজাদিনি গিবিন গিবিন প্রোগ্রাম জাদু প্রোগ্রাম চিবাহালা মাইটাইসিনি বুসু ডিমা আসাইন মানিলাইদু গাদ্দি সাইনজোরা মানিলাইদু এবো বসাইন বুটুহা জিং স্মাদি ধারাফারা মানিদু ধারাফারা চিবাহা বুসু ডিমা আসাইন মানিবানি সগাংহা মাই ইয়াওফা গারদু পুনি ইয়াওহানহা বাইজিমা বাইকরা বাইমাই যাই বাইলাই রিবানি গ্রাও জাদিনি মালাউথাই সুথাই মালাউবা রিমিন নেলাইবা ওদেহে দয়ং শিখবা বাদাই রিবানি গ্রাও গাদি সাইনজোরা বসাইনকালি গ্রা গুরু আপা আজুজু দামরা থাঙ্গারনে মখাম গারবানি ধারাপারা এদিবাসী গ্রাও বীরেনকে আকাশবাণী শিলচর কেন্দ্রনি ধারাজাং সাইনচিবা মাইটু এলাই হাদাই রিমিন নিং জিং ডিমাসা জাদিনি ক্রাইহিলা থাংদাও থাকে লুগুহা গাইনসারি ফাইনসারি ফিনসারিনি গ্রাও বীরেনকেবো সাইনচি মানে হাজরা মাইটু বনিবারবো আকাশবাণী শিলচর জিনি ডিমাসা প্রোগ্রামলা জার্নি গ্রাউ ডিমাজাং নিং খনারি বাসে অডিবানি জার্নি গ্রাউকে হাদাইমানি হাজরাবো মাইডু অডিবানি জিনি জাতিনি হাদাই রিমিনকে গেজেব খুবাহা এবো আকাশবাণী শিলচর কেন্দ্রনি রোল হামসিনুং দেবী তিহে আং আনি বাউটাই খাটাইকে এরাহাই নিং সাজামগারদু জুটাই
1: জুটাই আনি বুম মৃদুলা বর্মন আং মেডিকেল ডিপার্টমেন্ট নি এন এম পোস্ট নিপ্রাং রিটায়ার যাবা দিনি আং খলংমা হাপাইনি ডিমাসা জাদিনি টাংবা জিবা অরহে সংস্কৃতা আকাশবাণী শিলচরনি জুরুমানি বসাওহা থাইসি থাইনি ঠিমা বৌদু নারি ঠিকালা রেডিও নিপ্রাং জিং জিনি খলংমা হাপাইনি কেদেবারও হাম্বা খুশি ডাঙিয়ারনি গ্রাউজমাকে খাবা মাইডু রেডিও নিপ্রাং খাইব জিনি ডিমাসা জাদি সুগাঙ্গে কাকুদাউডু মনাঙ্গদানি খাদমিনটাই মুখ্রি জাতনুথাইসা এদেবাসীকে খনাহি জিং যারকে হাম্বা লামা ইয়াকি সুরমানি বাউকুডু রেডিও নিপ্রাং জিং জিনি ডিমা গ্রাউজাং রাজাবথাইগ্রা এদেবাসীকে খনাবা মাইডু আনসারও রেডিও নিপ্রাং নাংবা নাংবা রাউজমাকে খনাবা মাইডু ওডেজাং দিনি দাখনানি পথাই বিখিম বিদেহে গাইরে বিদেহে পথাই বাংদাও হি মাইরে বৌঠুকে জিং খনাহিব যারকে সিকাঙ্গে থাংদৌমানি ব্লামহা ইয়াপ্রি সুরফুডু আনসারও বো জারমিন গনাং গ্রাউজমা বুটুকে খনাহি শিলিংবা মাইডু দামরা গাইয়ারও রেডিওহা রাজাবিয়ারাওনি রাজাবথাইকে খনাহি বনশিকে রমাওবা মাইডু এলাইনিং রেডিও ছলি ফালাংহি জিনি ডিমা জাদিনি দাংথাই বাউথাইকে সুগুদাও ফালাংমা ওডেটিহি আং আনি গ্রাউজমাকে এরানিং সামলাদু জুথাই
2: দিনই আং হামসিন খাজা লাদু যে রেডিও হে মাইফাই জিনে ডিমাসানি মাহনি গ্রাউ খে মথান হিডেন বাহা সমু গজা বাইফুডু জিনে ডিমাসা জাদি ভারতনি সাইনক্লিপ সাইনজা হাফাইনি গজাম জাদাও থাকাবা জাদু ডিমা জাদিনি টাংবাই জিবা গাইবা ফিনবাহা হামসিন গনাংসে রেসিকালা দুশো শিব জিনি মাহনি গ্রাউ দং গ্রাউ খান্দি দাংথাই জিথাই খাজালাম বাইথাই লুথাই রাজাবথাই জিরিবাসী দংলি দুঃখ ইবু মুলুকনি সংস্কৃতিহা যিনি খাজা বা

미니바 하스닝니야 기부하 자디니 미치자우마 가잠 메모리 자르민 베렌 미니바 시케보 레디오 리프레젠 클라이투 아삼 모자라티 도하니 기부 가다인 보블리하 함스닝 크리 데벨롭멘 자팔랑도 소셜 media mulukni entertainment brand ni given given jadi tabang bange ewa grau hening sihana timna sajadi ile yaba ni playi jini dang buti jibo dikhe mathang hi dengba hamsining dupai du ile yaba gubli ha radio masi thangdau tho yaba medium hisab jang jadi ni dang thai jithai rajap thai bai thai lu thai khe খাখু হি তেং বাহা সগাং হি থংদৌ মানি লামদং বেজিকালা জিনি ডাকনা রেডিও প্রাইভ হামসিং লাইভ এফ ডাউনলোড লাইহিব রেডিও খনা জাদু হাগ্রা বিসিংহা ডঙেরাও বোজালাথিম হাজি খাপলাই হাবো জালাথিম রেডিও ক্রিউ খাবো খনা বামাই ফুদু মলাইনি মাহনি গ্রাউজং সিনি নিয়া জিনি গ্রাউ টিমা জাংবো খনা বামাই রেডিও হা জিনি কটা সৌনি গ্রাউ খানি দাংবাই জিবা লাইসি লাইব্রা হাদাইবা গাইজিবা ফিবজিবা ক্রিপনি বসাও হা খনা হি সিংবা মাইলু রেডিও জং জিং নালাইবো দেশ বিদেশ নি গ্রাউ জমা বুথুকেবো খনাবা মাইলু রজাবথাই গ্রা জিনি ডিমা সাজাদি নি ট্রেডিশনাল রজাবথাই জিনি জার্মিন খারমিন বাউথাই খাথাই খাজা লাম ইডিবা শিখে খাকু ই ডেং ফুডু ইডিবা শিখে জিনি রিং খিং রাও নাংবা নাংবা ছেয়াবা গ্রাউ বেরেন খে খাকু ই জিনি রেডিও ডেং রেডি ওডে মাইথাই ফ্রংগো ও বেরেন খে জিনি দেখু চালাই রাও খনাবা মাইরে সেমা ছেকালা বাং বিমো ছেকাবো হুবলি গবাং লাউরিয়া ইয়ে আং সেমা বাউলাদু যে রেডিও জিনি মাহনি গ্রাউ ওডে ডাংবা জিবা খে মাথাং ই ডেং বাহা বনসিনি যাবলাই হামসিনিং দং ওদে জিনি ডিমা জাদিনি এলখলাইহি হামসিনিং খাদেমানি গ্রাউসে রেকসিকালা জিনি মাহনি গ্রাউকে জিনি অল ইন্ডিয়া রেডিও শিলসার হা জিং ইলাই ব্লামাই ফুগা রেডিও জেনারেশন নি গেজের হা মাসি ব্রিসে গ্রাউডে যাওখাইলে খুশি দাম ফুডু জিনি দাখনানি আনসারও সোশ্যাল মিডিয়া হারসিং লাইবানি খাইহি জারনি মাহনি গ্রাউ দাংবাই জিবাকে অলাও ফাইদু ওদেবনি জিং খাওরৌবো আনসারও খে জারনি মাহনি গ্রাউ দাংবাই জিবা খারিমেন জারিমেন খে হাতাউরিনে রেডিও খনাবা হা সিপ্রিং রিমা নাংজারে রে সিকালা রেডিও জিনি মাসে গার্জেন লাইসে রেডিও হা গিবিন গিবিন গ্রাউ বুথুকে খনারি হি আনসারওনি খুরাং থাইবো জালাথিং ইনিবা সিহা হাত দাউরি মানাঙ্গু ফেব্রুয়ারি বডাইন হা পার্মানেন্ট স্টুডিও শিলাম্বা আর বো মাইথাইনি ডিসেম্বর বডাইন হানি ট্রান্সমিশন শুরু খাইজেন বা জিং ক্রিপো মিঠিডু আকাশবাণী শিলচর হা মিনিট জাং মঠাম জিনি ডিমাসা প্রোগ্রাম খানাবা মাইডু ঠিহি ডিমাসা গ্রাউ জাং সলিয়া বা এবো প্রোগ্রাম কাছাড় ডিস্ট্রিক্ট সিনিং নিয়া রুগুংহা ডংফাইয়া বা ডিমাহা সাউথ ডিস্ট্রিক্ট নি ডিমাসারও বো খানাবা মাইডু ওডে সিনিং নিয়া রজাব থাই রজাবিয়া গ্রাউজু জয়া রাও হো এরা হা মাসি হাম্বা হাটানি মাইফালাং দু জিং ডিমাসা সিনিং নিয়া ক্রিপ নি হাবো রেডিও মাসি নিয়া মাসি গেদে খুশি নাং ফালাং দু মনাং হা রেডিও নিং সহিয়া এবা হাটানি হা গ্রাউজমা সহিরি রে গ্রাউজমা হা গভর্নমেন্ট নি গ্রাউঠাই সিনিং নিয়া এবো ফেরতি নি ক্রিপ গ্রাউজমা নি লুগু লুগু লাইসি লাইব্রা মলাউঠাই হাডি হাটাম নি গ্রাউজমা এমপ্লয়মেন্ট নি গ্রাউজমাবো মাইডু আকাশবাণী শিলচর হা ডিমাসা গ্রাউজাং ডিমাসা প্রোগ্রাম জেনবা নিশিং মা গ্রাউজাং সাইনলিবা হাটাইলিবা বাংডৌখা এবো খলংমা হাফাই হা আকাশবাণী শিলচর আসিনিং ডিমাসা গ্রাউজাং গ্রাউজমা খানাবা মাইবা ওলে সিনিং নিয়া ডিমা

প্রোগ্রামে রিজিয়নাল ট্রান্সলেশন প্রধানমন্ত্রী নি প্রোগ্রাম জানবানী আহনা জাম্বানী আহনা জানা শিলচর ক্লাব রুট এম্পিয়ার মল নিং মাসাইজের খনজাইম জৌয়ারকে মিয়াহা সাইজের হা আদালাতা লংবা পুলিশ নি গ্রাউলাই ঠিকাদে ইবুহা বাংদৌহি গিবিন জেলানি দং কাছাড় জেলানি এডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফ ক্রাইম ব্রাঞ্চ নি রাজাত কুমার ফল সাইনটিপা গিনিমা সাইনজিকে রেমখা সাইনটিপা জারে কাছাড় পুলিশ মিয়া আগাশি বসুমতিখালি হরহা শিলচর এম্পিয়ার মল হা মাগিন স্পা সেন্টার নি লাভলি স্পা সেন্টার ওদেহে লোটাস স্পা সেন্টার নিজং সুবং খনজাইকে রেমবা মাগিন স্পা নি বুব্রাজি কিনি মাসাইজিক অডে নাংয়াবা জিনিস বুটুকেব সেচ খাইখা পুলিশ রো এব ঘটনাকে লাহি কেস রেখা শিলচর সদর পুলিশ স্টেশন হা ওদে হামসে শিখলাহি নাই সমা সিং সমানি খাইহি সুরো জাখা গ্রজমা পরিবার দিন দেরানিং জামখা আকাশবাণী শিলচর ডাকনানি জিনি ডিমাসা প্রোগ্রাম হা দং না আনসারাও নি খুরংটাই অডে বুটুনি খুরং হা রেজাবথাইনি প্রোগ্রাম অডে হে সাইন্সনি গ্রজমা ক্রিপনি হামজমা খাসমা খানারি ফিন হে সাইন্সনি জিনি ডিমাসা প্রোগ্রাম এরানিং সামাদু জুটাই

এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজিতে সংবাদ।

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি। বাংলা ছবির গানের অনুষ্ঠান শুনবেন সন্ধে ছটা পনেরো মিনিটে। সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা। এতে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করবেন ডক্টর অপূর্ব নাথ। হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন রাত সাতটা পনেরো মিনিটে ও রাত আটটা কুড়ি মিনিটে। রাত আটটায় শ্যামাসঙ্গীত শুনবেন লক্ষ্মীকান্ত হাইতের কণ্ঠে। রাত আটটা তিরিশ মিনিটে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে কজরি ও ঠুমরি শুনবেন সুদক্ষিণা আলগিয়া ও শান্তনু ভট্টাচার্যের কণ্ঠে। রাত নটা পনেরো মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন রাত নটা তিরিশ মিনিটে। রাত দশটায় শুনবেন কানাড়া সঙ্গীত শিক্ষার আসর, এর অব্যবহিত পরেই শুনবেন দেশাত্মবোধক গান। এতক্ষণ শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানের সূচি। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আগামীকাল আঠাশে জুন দু হাজার ২৬ ইংরেজি রবিবার সকাল ছটা পাঁচ মিনিটে শুনবেন অমৃতবাণী। ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন সকাল ছটা দশ মিনিটে। সকাল ছটা তিরিশ মিনিটে শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। যুগলকৃষ্ণ বণিকের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে। সুপ্রভাত অনুষ্ঠানটি শুনবেন সকাল সাতটা পাঁচ মিনিটে। দেশ বন্দনা শুনবেন সকাল সাতটা কুড়ি মিনিটে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল সাতটা চল্লিশ মিনিটে। এছাড়া দুপুর একটায় রবীন্দ্রসঙ্গীতের শিল্পী পঙ্কজ মল্লিক। সকাল আটটা চল্লিশ মিনিটে নজরুলগীতি শুনবেন অনিন্দিতা চক্রবর্তীর কণ্ঠে। বাংলা ছবির গান শুনবেন সকাল আটটা পঞ্চাশ মিনিট ও বেলা বারোটা তিরিশ মিনিটে। হিন্দি

0: গান শুনবেন বেলা দশটা তিরিশ মিনিট, বেলা বারোটায় এবং সন্ধে ছটা পনেরো মিনিটে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বেলা চৌধুরীর কণ্ঠে সকাল নটায়। এছাড়া সকাল নটা তিরিশ মিনিটে লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সৌমেন পালচৌধুরীর বাঁশি বাদন শুনবেন। নানা রঙের দিন অনুষ্ঠানে সঙ্গীত শিক্ষিকা আনন্দময়ী ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন সকাল দশটায়। সকাল এগারোটায় শুনবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান, প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পর শুনবেন মন কি বাত অনুষ্ঠানের বাংলা অনুবাদ কলকাতা কেন্দ্র থেকে। এছাড়া মন কি বাত অনুষ্ঠানের বাংলা অনুবাদের পুনঃপ্রচার শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রাত আটটায়। দুপুর বারোটায় আমার কথা অনুষ্ঠানে শুনবেন ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্যের নিজের কথা, এর অব্যবহিত পর শুনবেন হিন্দি ছবির গান। দুপুর একটা পনেরো মিনিটে আধুনিক গান শুনবেন ঝুমা চক্রবর্তীর কণ্ঠে। দুপুর একটা চল্লিশ মিনিটে শুনবেন নাটক স্বপ্নের দেশের জন্যে, রচনা বুদ্ধদেব গুহ, প্রযোজনা অমিত শিকিদার। চাষাবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন দুপুর দুটো তিরিশ মিনিটে। এতে রেটিনাজনিত চোখের সমস্যা, এ নিয়ে ডক্টর হিমাদ্রি চৌধুরীর সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। মণিপুরী অনুষ্ঠান শুনবেন বিকেল পাঁচটা পাঁচ মিনিটে। ডিমাসা অনুষ্ঠান শুনবেন যথারীতি বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে। লন্ডনে আয়োজিত আইসিসি টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার ধারা বিবরণী শুনবেন সন্ধে ছটা তিরিশ মিনিট থেকে খেলার সমাপ্তি পর্যন্ত, প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। এতক্ষণ প্রথমে আজকের এবং তারপর আগামীকালের অনুষ্ঠান সূচি শুনলেন, সেই সঙ্গে শেষ হল আজকের অনুষ্ঠান পরিচিতি।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের নব্বই বছর।
0: আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন শঙ্খবেলা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আপনারা শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন এক যে ছিল রাজা ছবি থেকে শ্রেয়া ঘোষাল ও ঈশান মিত্রর দ্বৈত কণ্ঠে।

শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে মর্জিনা আবদাল্লা ছবি থেকে।

অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন পিতামাতা সন্তান ছবি থেকে অলকা ইয়াগনিকের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান।
1: কম সুদে লোন চাল, তাও অ্যাপ থেকে? বা
2: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষাবাদের কথা। এতে বিভিন্ন রকম রোগ নিয়ে আলোচনা করবেন ডক্টর অপূর্বনাথ।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি আলোচনা, বিভিন্ন রকম রোগ, আর এ নিয়ে আলোচনা করছেন শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অপূর্ব নাথ। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: বুকের সমস্যা সারা বছরই হতে পারে, সেটা শীতই হোক বা গ্রীষ্মই হোক বা বর্ষাই হোক, কারণ সর্দি কাশি এবং তা থেকে আরো অনেকগুলো বড় রকমের রোগ হয়ে যাওয়া খুব সম্ভব। সাধারণত হাসপাতালে আমরা দেখে থাকি যে সমস্ত রোগীরা এসে থাকেন, তার মধ্যে 20-30% লোক কিন্তু এই শ্বাসকষ্ট বা বুকের রোগ নিয়ে এসে থাকেন। এবং তাছাড়া ধরুন মরশুমের শুরু, শীতের শুরু বা শীত চলে যাওয়ার সময়, হেমন্তের শুরু বা বর্ষার প্রারম্ভ, এ সমস্ত অবস্থাতেই আমরা প্রথমেই কি পাই, মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, তা থেকে কিছুদিন বোঘার পর। এবং এগুলোকে যদি আমরা অবহেলা করে থাকি, ঠিক মতো চিকিৎসা না করে থাকি, তাহলে যে সমস্ত হয়ে থাকে বুকে কাশি বসে যাওয়া, এবং যেটা ডাক্তারের কাছে গেলেই ধরুন এক্সরে করতে হয়, দেখা গেল যে বুকের মধ্যে কফ জমে গেছে, আমরা বলে দিলাম ছোট বাচ্চা হলে তো বিপদ খুব বেশি, কারণ বলে দিলাম যে নিউমোনিয়া হয়ে গেছে। কোনো কোনো জায়গায় বলা হয় থাকে যে দুদিকে লাংস বা ফুসফুসি আপনার আক্রান্ত হয়ে গেছে বা ডাবল নিউমোনিয়া, যেটা বুঝে থাকেন সাধারণত। এবং সেই নিউমোনিয়া একবার হয়ে গেলে কিন্তু বিপদটা অনেক বেশি হয়, কারণ তা থেকে ফুসফুস যথেষ্ট অসুস্থ হয়ে যায়।

যায়, এবং শরীরের কিছু কিছু জিনিস আছে যেগুলিকে ভালো করে তোলাটা খুবই কষ্টকর, এবং সেটা সঠিক সময়ে যদি সেটা সঠিক চিকিৎসা না, তাহলে বিপদটা বহুলাংশেই কঠিন হয়। যেমন ধরুন ফুসফুস ছাড়া, হার্ট ছাড়া যেমন লোক বাঁচতে, এবং হার্টের যদি কিছু হয় থাকে তাহলে হার্টকে আবার ভালো করে তোলাটা বেশ কঠিন, কষ্টের ব্যাপার, বেশ আপক্ষ। ঠিক সেই রকম যদি লাংসকে একবার অসুস্থ হয়ে যায়, লাংসকে তো আর বদলানো যাবে না খুব সহজে, যদিও আজকাল বিদেশে চেষ্টা চরিত্র চলছে, কিন্তু তথাপি আমাদের দেশে যেটা সম্ভব। সুতরাং এই অবস্থাতেই যেটা সর্দি কাশি থেকে শুরু হয় তাকে যদি আমরা অবহেলা না করি, বিশেষভাবে আমরা যদি আমরা পদক্ষেপটা নেই, তাহলে সেটা নিউমোনিয়া হোক, ব্রঙ্কাইটিস হোক, ব্রঙ্কিয়াল অ্যাজমাই হোক, বা ব্রঙ্কিয়েক্টাসিস হোক, বা লাং হোক, বা টিউবারকুলোসিস, যাই হোক, তাতে কি আমরা বাঁচতে পারি। সুতরাং প্রথম অবস্থায় এই যেটা শুরু হয় তাকে কাশি, জ্বর, মাথা ব্যথা, বুক ব্যথা, কিংবা কাশির সঙ্গে রক্তপাত, এগুলি সম্বন্ধে দেখুন। সেটাই যেটা আমি যেটা বলছিলাম প্রথম থেকেই, যে সূত্রপাত কিন্তু সেই একই ব্যাপার, ঠান্ডা লাগলো, কাশি হলো, বুকে কফ জমে গেল, যেটা হ্যাঁ যেটা বলা হয় থাকে সাধারণত, অর্থাৎ কিনা ইনফেকশনটা পার্সিস্টেন্ট হয়ে গেল, ক্রনিক হয়ে গেল, এবং সেই রোগটা যদি অনেক দিন মুখের মধ্যে থেকে যায় তাহলে লাংসটা অসুসস্থ হয়, অন্য রোগ তাতে বাসা বাঁধে, টিউবারকুলোসিস হতে পারে বা নিউমোনিয়া হতে পারে, এবং সেই রোগের একটা লক্ষণ হচ্ছে বুকে জল জমে যাওয়া। অর্থাৎ বুকে জল জমে যাওয়াটা কিন্তু কোনো নির্দিষ্ট রোগ নয়, সেটা অন্য আরেকটা রোগের লক্ষণ। সেই যদি বুকে জল জমে যায় এবং সেই জলটাকে যদি আমরা ঠিকমতো সেটা বের করতে না পারি, অর্থাৎ কিনা যদি সেটাকে ঠিকমতো ট্রিটমেন্ট করতে না, তাহলে তা থেকে লাংসটা অসুস্থ হয়ে যায়, লাংসের পরিশোধন ক্ষমতা কমে যায়, লাংসের যেটা দরকার অক্সিজেন আহরণের জন্য যত তার ফুলে যাওয়াটা বা তার প্রসারণ দরকার, সেই প্রসারণটা ঠিক হওয়াতে অক্সিজেনটা ক্রমশই কম হতে থাকে, এবং যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে তা থেকে রোগী মৃত্যুবরণ করতে। সুতরাং এই অবস্থাতে যখন রোগী খুব সিরিয়াস হয়ে যায়, খুব বিশেষ মানে ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে যায়, তখন তাকে ইমার্জেন্সি বেসিসে হাসপাতালে ভর্তি করে বুকের জলটা বের করা হয়। এই সংক্ষেপে বুকে জল জমে যাওয়া ব্যাপারটা এই, এবং তারপর সেই জলের অ্যানালাইসিস করে তার যে রোগ হতে পারে সেই রোগের ঠিকমতো চিকিৎসা। এই রোগীর রোগ শুরু হয় এই প্রথম একটা ঋতু ব্যাপারটা তো আছেই, ঋতু তারতম্য, যেটা আবহাওয়া তারতম্যের ব্যাপারটা আছে। তাছাড়া যেটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় আমাদের এই সমস্ত জায়গায়, পলুশনের দরুন, পলুশন একটা খুব মারাত্মক ব্যাধ আমাদের, পলুশনের দরুন, এবং সেটা হচ্ছে এক্সটার্নাল পলিউশন বা আর্টিফিশিয়াল পলিউশন, আর একটা পলিউশন যেটা হয়ে থাকে সিগারেট স্মোক বা ধূমপান। কাজেই পলুশনটা খুব মেজর ফ্যাক্টর, যা থেকেই ফুসফুসের সমস্ত কিছু না কিছু সূত্রপাত হয়ে থাকে, ক্যান্সার বা টিউবারকুলোসিস যাই বলুন না কেন, কর্কট রোগ, সেটাই কিন্তু এই ধূমপানের দ্বারাই বহুলাংশ হয়ে থাকে, এবং ধূমপান যদি ঠিক মতো বন্ধ না করা যায় তাহলে ক্যান্সার হয়তো অনেক অনেকভাবেই আটকানো সম্ভব নয়। আজকাল তো সরকার সিগারেটের প্যাকেটে লিখে দিচ্ছেন এবং ছবি এঁকে দেওয়ারও এখন ব্যবস্থা হচ্ছে ধীরে ধীরে। অর্থাৎ কিনা এই যে পলুশন যেটা আমরা বলতে চাচ্ছিলাম, পলুশনটা যদি বন্ধ করা না যায় তাহলে চেস্ট ডিসিজেস বা বুকের যে সমস্ত রোগ তার হয়তো 70-80% শুধরানো যাবে না বা ভালো করা যাবে না, পরামর্শ তো বটেই, এবং যতদূর সম্ভব সেই প্রদূষণের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। শহরাঞ্চলে ধুলোবালি তো কেউ ব্যক্তিগত কোনো কারণে হচ্ছে না, সেটা যে কারণেই হয়ে থাকুক, তথাপি সেই ধুলোবালির আস্তরণে যাওয়ার আগে যদি আমরা কিছুটা প্রোটেকশন নিয়ে, আজকাল কিছু বিশেষ ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে যেগুলি ধরুন আমাদের এখানে কোনো আসছে না কিংবা বেশ সাপেক্ষ, কিন্তু সাধারণভাবে আমাদের হাতের কাছে রুমাল রয়েছে, রুমালটা নাকের মধ্যে দিয়ে অথবা হ্যাঁ হাঁটতে পারি, তাতে অনেকটা পলুষণ বন্ধ, প্রদূষণ বন্ধ হতে পারে, কিংবা আমরা যখন কথা বলি একে অন্যের সঙ্গে তখন যদি আমরা সেই হাঁচি বা কাশি কাশি যদি রুমাল ব্যবহার করি তা থেকেও অনেকটা মানে হ্যাঁ কম হতে পারে। অ্যালার্জি হয়ে থাকে সাধারণত, অ্যালার্জি হওয়ার জন্য কিছু অ্যালার্গেনের দরকার, কিছু বাহিরের জিনিসের দরকার, সেই অ্যালার্গেনটা কি, সেই অ্যালার্গেনটা ধরুন ফুলের রেণু থেকেও হতে পারে বা পলুশন যেটা আমরা তো, কিংবা ঠান্ডা থেকে হতে পারে, গরম থেকে হতে পারে, অথবা খাবার দাবার থেকেও হতে পারে। অর্থাৎ একটা অ্যালার্গেন থাকতে হবে, সেই অ্যালার্গেনটা যেটা বললাম ফুলের রেণু, যাদের কুকুর বেড়াল পালার খুব ইচ্ছে আছে, ঘর ঝাড়ফুঁড় করলে অনেক সময় সাংঘাতিক রকমের অ্যালার্জি, সেই সমস্ত অ্যালার্গেন যদি শরীরের ভিতর প্রবেশ করে সেগুলি শরীরের মধ্যে একটা রিয়াকশন করে,
এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন যেটা হয়, এবং তাই কিছু ম্যানিফেস্টেশন হয়, যেমন মুখ ফুলে গেল, সারা গায়ে চুলকুনি শুরু হয়ে গেল, বড় বড় চাকার মতো সারাপ্ত থাক, সেগুলি অনেক সময় আপনা থেকে চলে যায়।

কোন সময় চলে যায়, বসে থাকে, চুলকুলে সেগুলি ইনফেক্টেড হয়ে যায়, সারা গায়ে তখন ফুড়ার মতো হয়, দীর্ঘদিন থেকে সেগুলি থেকে যায়, সেটা এক ধরনের বহিঃপ্রকাশ। এছাড়া ধরুন নানা ধরনের ইন্টারনাল রোগ, যেমন আগের যেটা আমরা বলছিলাম যে নানা ধরনের চেস্ট ডিসিজ, সেটাও নানা ধরনের অ্যালার্জিক চেস্ট ডিসিজ হতে পারে। যেটা খুব সাধারণভাবে যেটা রোগ আমরা দেখি, ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁফানি, অনেক ওষুধপত্র করে কিন্তু কমছে না। হায়দ্রাবাদে দূর দেশে গিয়ে মাছ টাছ অনেকে খাচ্ছেন, না না যা মানে যখন যা শুনতে পাচ্ছি তা খেলে যদি ভালো হয়ে যায়, কিছুতেই কাজ করছে না এবং কাজ হয় না, সেটা থেকে যায় এবং সেটা সারা জীবনেরই সঙ্গী হয়ে থাকে। তবে আজকাল এটার চিকিৎসা বেরিয়েছে, সেই রোগেরও কিন্তু একটা মুখ্য কারণ হচ্ছে অ্যালার্জি। সেই অ্যালার্জি থেকে ভিতরে শরীরে অনেক রকমের পরিবর্তন হয়ে যায় এবং তারপর চামড়া যে সমস্ত হয় সেটা হয়তো ভিতরের কোন রোগের একটা বহিঃপ্রকাশ বা সিমটম বা লক্ষণ উপসর্গ হতে পারে। তাছাড়া ধরুন এক্সটার্নাল অ্যালার্জি যেগুলি আছে, যেগুলি ধরুন বাইরে তো অনেক ধরনের অ্যালার্জি আছে, সেগুলি যদি গায়ে লেগে যায়, বাচ্চাদের বেশি হয়, খাটে শুয়ে রেখে মা চলে গেলেন, বাচ্চাকে একটা পিঁপড়ে কামড়ালো, কিন্তু তারপর সে দেখলেন যে সারা গাটা ফুলে গেছে, অর্থাৎ সেই পিঁপড়ে কামড়া থেকে কিছু অ্যালার্জি অ্যালার্গেন বাচ্চার শরীরে ঢুকে গেল এবং তা যদি ঠিক মতো ট্রিটমেন্ট করা না যায় তাতে অনেক রকমের চামড়া রোগ হতে পারে, ভিতরে রোগও হতে পারে, অনেক সময় বড় রকমের রোগও হয়ে যেতে পারে। কারণ অনেক সময় অ্যালার্জি ধরুন অনেক সাংঘাতিক ভাবে হতে থাকে, যেটা কিনা আপনার ওই কিডনি এফেক্টেড করে দেয়, যেটা এবং তা থেকে পেচ্ছাপ বন্ধ হয়ে যায় এবং লোক মারাও যেতে পারে। অনেকে খাবার দাবার থেকে হয়, কিছু কিছু খাবার আছে, মাছ, চিংড়ি মাছ বা ইলিশ মাছ বা অনেক মাংস, ডিম, এই সমস্ত কিন্তু খুব মনে রাখতে হবে, যেগুলি খেলে অ্যালার্জি হয় সেগুলো অবশ্যই যেন বারণ থাকে। সেই কারণ সেই সমস্ত জিনিসের ভিতরে সেই অ্যালার্গানটা থাকে যেটা শরীরে ঢুকে গিয়ে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন যেটা করে থাকে, সেটা অনেক সময় তো মারাত্মকই হতে পারে, তাতে চিকিৎসা করার কোনো সময়ই হয়তো নাও পাওয়া যেতে পারে, ভয়ঙ্কর রূপে সেরকম আমরা পেয়েছি। ধরুন কিছু বস জিনিস খেয়েছেন সেটা করে এত সিভিয়ার রকমের অ্যানাফিল্যাকটিক শকের মতো হয়েছে যে হাসপাতালের ভিতর নিয়ে যাওয়ার সময়ের সেই সময়ের মধ্যেই হয়তো কোনো বিপদ ঘটে গেছে। যেটা আমি বললাম যে ধরুন প্রাথমিক অবস্থাতে হয়তো ফুলে যাওয়া, চাকা চাকা লাল হয়ে যাওয়া, সেটা ধরুন কিছুদিন থেকে গেলে সেটাতে সেকেন্ডারি ইনফেকশন যেটা বললাম, বীজাণু জমে যায় গিয়ে অনেক রকমের চামড়া রোগ হয়ে গেল এবং তা সহজে ভালো হয় না, ক্রনিক স্কিন ডিসিজ হয়ে গেল, তাও হতে পারে। দেখুন আমাদের তো ট্রপিক্যাল এরিয়া আমরা যেটা বলে থাকি আক্ষরিক অর্থে, যেটা আমাদের খুব গরম জায়গা, সেটা বর্ষই হোক বা ট্রপিক্যাল যে সমস্ত জায়গা আছে পৃথিবীর, সে সমস্ত জায়গায় জলের সমস্যাটা খুব বেশি এবং সেটা যেটা প্রদূষণ আপনি বললেন সেটা বন্যার দরুণই বেশি, কিংবা অতিবৃষ্টির ফলে যখন নদী নালাগুলো টইটুম্বুর হয়ে যায় তখন আমাদের বাহিরের জলের সঙ্গে এবং যেগুলি থাকে সেগুলি থেকে যে সমস্ত রোগ বিশেষভাবে পরিলক্ষিত হয়, যেটা আমরা বলছিলাম আগে নানা ধরনের পেটের অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যামিবিয়াসিস থেকে শুরু করে আন্ত্রিক রোগ, যেটা অনেক সময় বিশেষভাবে ধারণ করে এবং অনেক লোককে একসঙ্গে আক্রান্ত করে। কলেরা রোগ সেরকমের আজকাল দেখা যাচ্ছে না, কারণ ঔষধের দ্বারা বা ভ্যাকসিনের দ্বারা অনেকটাই প্রতিরোধ করা গেছে, কিন্তু গ্যাস্ট্রোএন্টারাইটিস বা আন্ত্রিক রোগ সেই রোগটা কিন্তু বিশেষভাবে দেখা যায়। তাছাড়া আছে টাইফয়েড রোগ, টাইফয়েডটাও জলবাহিত দ্বারা হয়ে থাকে। এবং যে রোগটা সম্বন্ধে আমাদের বিশেষভাবে সতর্ক হওয়া দরকার সেটা হচ্ছে গিয়ে জন্ডিস রোগ, ইনফেক্টিভ হেপাটাইটিস, এবং এই সময় যেটা শুরু হতে যাচ্ছে প্রায়, জল যখন জলের মধ্যে বীজাণুটা কোনো একজন অসুস্থ রোগের মলমূত্র থেকে, সাধারণত এভাবেই রোগটা বেরিয়ে যায়, মলমূত্র থেকে নির্গত যে সমস্ত ব্যাকটেরিয়া বা বেসিলাসগুলো যদি যে সমস্ত আধারে জল রাখা হয় বা নেওয়া হয় বা পুষ্করিণী বা কুয়ো, সেই জলগুলিতে যদি সেই বীজাণুগুলো চলে যায় তাহলে সেই বীজাণু যখন বীজাণুযুক্ত জলটা যখন গ্রহণ করা হয় সঠিকভাবে না ফুটিয়ে বা সেটাকে স্টেরিলাইজ না করে, তখন সেই বীজাণুগুলো তো খাওয়ার জলের সঙ্গে সঙ্গে শরীরে চলে গেল এবং শরীরের ভিতরে সে বংশ বিস্তার করে রোগটা ছড়িয়ে দিল। এখন যে জন্ডিসগুলো হচ্ছে সে জন্ডিসগুলো হচ্ছে এক ধরনের ভাইরাসের দ্বারা এবং সেই ভাইরাসটা সাধারণত জলবাহিত রোগের দ্বারা হয়, জলের সঙ্গে মিশে গিয়ে হয়ে থাকে। এবং তাই আমরা বলছিলাম যে সাধারণত 95% যে রোগটা এই সময় হয়ে থাকে সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, এবং অন্য সময় যে সমস্ত অন্য সময় হেপাটাইটিস এ হতে পারে, হয়তো তখন বেশিভাবে বা মহামারী রূপে বা বেশি লোককে একসঙ্গে আক্রান্ত করে না, কিন্তু সেই সময় হতে পারে না সেটা নয়, তবে বিশেষভাবে এই হেপাটাইটিস এটাও হতে
এটাই হয়ে থাকে।

অন্য যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে সেটা হয়তো ধরুন আরো নানা ধরনের জন্ডিস যেগুলি হয় কোনো একটা বোধ হয় হতে পারে। ধরুন হেপাটাইটিস এ যে রোগটা হয়ে থাকে সেটা সেলফ লিমিটেড, মানে নিজে নিজেই অনেক সময় ভালো হয়ে যায়, অথবা ধরুন খুব ঔষধপত্রের দরকার হয় না, ঠিকমতো সুস্থতা বা সেবা যত্নের করলে সেটা ভালো হয়ে যায়। কিন্তু অন্য যে সমস্ত হেপাটাইটিস বি সি ই যে সমস্ত রোগ আছে সেগুলি কিন্তু সেরকমের, তার মধ্যে যেটা বিশেষ করে যেটাকে আমরা একটু মনে রাখতে চাই সেটা হচ্ছে গিয়ে হেপাটাইটিস বি ভাইরাস মারা কিংবা সেটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। হেপাটাইটিস বি ব্যাপারটা বা অন্য যেগুলি হেপাটাইটিস হয়ে থাকে, হেপাটাইটিস এ টা হচ্ছে জলবাহিত, অন্য রোগগুলো সাধারণত জলবাহিত নয়, সেগুলির সোর্স আলাদা। অর্থাৎ যদি ধরুন অপরিশোধিত সিরিঞ্জের মাধ্যমে আজকাল অনেক সময় নেশা, যারা নেশা নিয়ে থাকে কিংবা হসপিটালে বা ধরুন প্র্যাকটিসে যারা ডাক্তারি প্র্যাকটিস করে, তা ওনারা যদি একজনকে ইনজেকশন দেওয়ার পর বারবার ব্যবহার করেন, তাহলে যদি একজন অসুস্থ লোক থাকে তাহলে ইনজেকশনের মাধ্যমে সেই অসুস্থ লোকের শরীর থেকে বীজাণুটা সুস্থ লোকের শরীরে ট্রান্সফার করে দিলেন। তাছাড়া যে সমস্ত ক্ষেত্রে ব্লাড ডোনেশন হয়ে থাকে, ব্লাড ট্রান্সফিউশন হয়ে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে যদি অপরিশোধিত ব্লাড যদি ট্রান্সফিউজ হয়ে থাকে তাহলে তা থেকে জন্ডিস হতে পারে। দেখুন মেডিসিন বহির্বিভাগে সাধারণত যে সমস্ত রোগ এসে আসে এতদ অঞ্চলে, পেট খারাপের রোগ যেটা আমি বললাম, আর তাছাড়া নানা রকমের পেটের গ্যাস্ট্রাইটিস বা গ্যাসজনিত যেটা রোগ, আমাদের এখানে গ্যাস হয়ে গেছে বাড়িতে, সবার বাড়িতেই শোনা যায় গ্যাসে ভুগছি, এই মানে পেপটিক আলসার সিনড্রোম যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় আমরা বলে থাকি গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার, এই রোগেরই সংখ্যা আধিক্য বা সংখ্যা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। তাছাড়া অনেক ধরনের লিভার ডিসিজ যেটা আমরা আলোচনা করলাম বা বুকের চেস্ট ডিসিজ, এগুলি আজকাল বেশি করে দেখা যায়। ভাইরাস যেটা বার্ড ফ্লু যেটা হয়ে থাকে সেটাও ভাইরাস থেকে হয়ে থাকে, সোয়াইন ফ্লু যেটা আজকাল হচ্ছে সেটাও ভাইরাসের দ্বারা হচ্ছে। আসলে এগুলি বার্ড ফ্লু বলুন আর সোয়াইন ফ্লু বলুন, এগুলি হয়ে থাকে সাধারণত কিছু মিডিয়ার মাধ্যমে, কিছু অ্যানিমাল ইউজ হয়ে থাকে, যেমন বার্ড ফ্লুতে বার্ডস বিভিন্ন ধরনের পাখি, সেটা মুরগিও হতে পারে বা হাঁস, হ্যাঁ পায়রা, যে কোনো পাখি যেগুলি সাধারণত পোষা হয়ে থাকে কিংবা ব্যবসা, এগুলিকে ব্যবসা ভিত্তিক ব্যবহার করা হয়, সেই সমস্ত জিনিস এই জন্তুগুলির মধ্যেই সেই ভাইরাসগুলো বেশি করে চলে থাকে এবং তা থেকে ভাইরাসগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে যায়। সেটা সোয়াইন ফ্লুর ব্যাপারটাই, শুকর পালন যারা করে থাকে, শুকরের মাধ্যমে ভাইরাসগুলো যারা পালন করে থাকেন তাদের মধ্যে ছড়িয়ে যায়। অর্থাৎ কিনা প্রথমে সেই ভাইরাসগুলো বাতাসের মধ্যেই ছড়ায় এবং তা যখন নাসারন্ধ্রের ভিতর দিয়ে, সেটা হচ্ছে আমরা বলি এয়ারবোন ডিসিজ, বাতাসের মাধ্যমে নাসারন্ধ্রের ভিতর দিয়ে যখন প্রবেশ করে তখন তা থেকে সেই রোগগুলোর সিমটমস দেখা যায়। অর্থাৎ কিনা এই রোগগুলো সাধারণত ছড়িয়ে পড়ার জন্য কিছু মাধ্যমের দরকার এবং সেই মাধ্যমগুলো বার্ড ফ্লুতে পাখি এবং সোয়াইন ফ্লুতে শুকর, এবং তা থেকেই ভাইরাসটা সাধারণত তার সঙ্গে তারা বেশিভাবে অতপ্রতভাবে জড়িত, অর্থাৎ যে কারবার যারা করছে এদেরকে নিয়ে তাদেরই অসুস্থতা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, তাদের মধ্যে ছড়িয়ে যায় এবং উনার থেকে আরেকজন হিউম্যান বিংস বা মানুষের মধ্যে ছড়িয়ে যায়, সেভাবেই সেটা মহামারী আকার ধারণ করে, যেটা মেক্সিকো বলুন আর কানাডাই বলুন যেখানে বেশি করেই দেখা যাচ্ছে। তবে এটা নয় যে ডিম খেলে বার্ড ফ্লু হবে, মুরগি খেলে বার্ড ফ্লু হবে, শুয়োর খেলে সোয়াইন ফ্লু হবে, ঠিক এই ব্যাপারটা নয়। এখন ঠিক করে সিদ্ধ করে যদি খাওয়া যায় তবে তার মধ্যেও কিছুটা এখনো সঠিক আইসোলেশন করা যাচ্ছে, ধরা যাচ্ছে না যে মাংস থেকে সেটা হতে পারে কিনা, না তাই মুরগিগুলো নিধন করে হয়ে যায় মারা। অর্থাৎ কিনা সেই মিডিয়াকে আমরা যেটা বলছিলাম যে মাধ্যম, যেগুলাকে মাধ্যমগুলাকেই আমরা সরিয়ে ফেলি, যার ফলে ভাইরাসের বাতাসে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। দেখুন জ্বর তো কোনো নির্দিষ্ট রোগ নয়, অর্থাৎ জ্বর হচ্ছে গিয়ে কোনো রোগের লক্ষণ, জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে এই ধরুন আপনি যে সমস্ত ঔষধ ব্যবহারের কথা বললেন সেগুলির দিকে নজর দেওয়া উচিত নয়। জ্বর হলে কেন জ্বর হচ্ছে সেই ব্যাপারটাকে মাথায় রাখতে, সেটা গ্রাম হোক শহর হোক, এবং সেটাকে ধরা নিজেদের পক্ষে যারা ডাক্তার নন মেডিকেল ম্যান যারা অসুবিধাজনক হয়ে থাকে।

0: সুতরাং ডাক্তারের শরণাপন্ন হওয়াটা খুবই দরকার, কারণ কিছু কিছু রোগ আছে যে সমস্ত রোগের একমাত্র লক্ষণই হচ্ছে গিয়ে জ্বর, এবং সেই জ্বরটাকে যদি অবহেলা করা যায় তাহলে সেই রোগকেই পক্ষান্তরে পালন করা হলো এবং সেটা একই এমন একটি পর্যায়ে গিয়ে তারপর দাঁড়াবে যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা। কাজেই জ্বর হয়ে গেলে অবশ্যই যেন জ্বরটাকে যথেষ্ট সমীহ করা দরকার এবং ব্যবস্থা, যেটা আমরা আগে বলেছিলাম যে রোগটা সেলফ লিমিটেড, মানে নিজে নিজে ভালো হয়ে যায়, অনেক অনেক সময় ভালো হয়ে যায়, আপনা থেকেই ভালো হয়। কবিরাজ বৌদ্ধ তখন লতা পাতার নিজের বাহাদুরিটা নিলেন এবং সেই ব্যাপারটা ছড়িয়ে গেল যে উনি কবিরাজ তো অমুককে অমুক রোগীকে ভালো করে দিয়েছেন, জন্ডিস হয়েছিল। এগুলি কিন্তু সব ভুজরুকি ব্যাপার। সাধারণত লিভার যকৃত বা লিভার হচ্ছে গিয়ে যে সমস্ত খাদ্য আমরা গ্রহণ করে থাকি সেগুলি সেগুলি লিভারের মধ্যে গিয়ে পরিশোধিত হয় বা যেগুলি আমরা পরিপাক্য পরিপাক হয় আমরা যেটা বললাম। কাজেই অসুস্থ লিভারকে তো আর খুব শক্ত জিনিস বাজাবুজি দেওয়া চলবে না, কাজেই সহজপাচ্য জিনিস যেগুলি খেলে খুব সহজেই হজম হয়ে যায় সেই সমস্ত খাবার দাবার দিতে হবে, এবং বিশেষ করে গ্লুকোজ যেটা দরকার, গ্লুকোজ আমাদের শরীরকে যেটা বাঁচিয়ে রাখে। আমাদের সমস্ত খাবারই তো পরিশেষে গিয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়, সুতরাং সেই গ্লুকোজ যেন খুব বেশি করে দেওয়া হয়।
1: এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি আলোচনা, বিভিন্ন রকম রোগ, আর এ নিয়ে আলোচনা করলেন শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অপূর্ব নাথ। তো এবারে আমাদের আসরে আছে একখানি আধুনিক গান, নচিকেতার কণ্ঠে।

এতক্ষণ নচিকেতার কণ্ঠে আপনারা শুনলেন একটি আধুনিক গান। তো কৃষক বন্ধুরা, এবারে আমাদের আসরে আছে লোকগীতি দোহারের শিল্পীদের পরিবেশনায়।

এতক্ষণ পরপর দুখানি লোকগীতি শুনলেন দোহারের শিল্পীদের পরিবেশনায়। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা অনুষ্ঠান। আসর উপস্থাপনায় ছিলেন হিমানিশ ভট্টাচার্য। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন সাভারিয়া ছবি থেকে শানের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকর ও উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে বীর যারা ছবি থেকে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন সাজন ছবি থেকে কুমার শানু ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34। এবারে প্রথমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং এর অব্যবহিত পরেই আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারতের আবহাওয়া দপ্তর আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। বিমানবন্দরে সেসেলসের প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হারমিনের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন শ্রী মোদী।

0: প্রধানমন্ত্রী বলেন যে ভারত মহাসাগরীয় অঞ্চলে সেসেলস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। ভারত ও সেসেলসের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের বিভিন্ন সংস্কৃতিকে যেভাবে তারা সংরক্ষণ ও উদযাপন করে আসছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে যেকোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। আজ নতুন দিল্লিতে এমএসএমই দিবস 2026 উদ্যমী ভারত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারতে এমএসএমই ক্ষেত্রটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও মানসিকতার প্রতিফলন ঘটায়। উচ্চ গুণমান বজায় রাখার পাশাপাশি এমএসএমই দেশের মোট রপ্তানির প্রায় 50% অবদান রাখে। শ্রী রাধাকৃষ্ণন বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত হয়ে ওঠার যাত্রায় এটি ভারতের অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে এক্ষেত্রে আরও কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানান উপরাষ্ট্রপতি।
1: It is very impressive that contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our Honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress. This is not a word just for feel happy. This is the reality that is what we understand from the great contribution of the MSME. Yes, MSME become the strongest pillar of our collective journey towards Viksit Bharat by 2047.
0: শ্রী রাধাকৃষ্ণন উল্লেখ করেন, বর্তমান বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে সাশ্রয়ী বা কম খরচে উৎপাদন ও পরিষেবা প্রদান অত্যন্ত জরুরি। গুণমানের সঙ্গে কোনো আপোষ না করেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের পণ্যকে সাশ্রয়ী করে তোলা। এছাড়াও তিনি উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ ও গুণমান আরও বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। শ্রী রাধাকৃষ্ণন বলেন, প্রযুক্তিগত পরিবর্তনকে হুমকি হিসেবে না দেখে বরং একটি সুযোগ হিসেবে দেখা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, ভারত আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক

অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা পালন করছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্বশক্তিতে পরিণত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদে একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প এভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বার্তায় তিনি আরো বলেন, তিনিই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট যাকে সম্মান জানিয়ে ভারতে কোন রাস্তার নামকরণ হয়েছে। এর আগে বুধবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রম মার্কামল্ল আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ আজ এ বিষয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়েছে যে পরবর্তী বৈঠকে পদত্যাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এতে আরও আশ্বস্ত করা হয়েছে যে ভক্তদের দান করা রূপোর ইট ও গহনার যথাযথ হিসেব রয়েছে। ট্রাস্ট এক চিঠিতে জানিয়েছে, অযোধ্যা রাম মন্দিরের সাম্প্রতিক ঘটনার প্রবাহে তারা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও অত্যন্ত বিচলিত। সিটের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অনুদান সংক্রান্ত বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলালের লেখা একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন। এ প্রবন্ধে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ভবিষ্যতে সুনিশ্চিত, সুস্থায়ী এবং ধারাবাহিক জ্বালানির কেন্দ্রস্থলে গ্লোবাল সাউথকে রাখার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ বিশ্বাস করে স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী দেশীয় নীতির পাশাপাশি দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল ও সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। তামিলনাড়ুতে এমডিএমকে ডিএমকে সঙ্গে তাদের 9 বছরের জোট ভেঙে দিয়েছে। এমডিএমকে সাধারণ সম্পাদক ভাইকো সভাপতিত্বে চেন্নাইয়ে আজ দলের পরিষদীয় বৈঠকে ডিএমকে সঙ্গে জোট থেকে সরে আসার প্রস্তাব গৃহীত হয়। এমডিএমকে 2017 সালে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটে যোগ দিয়েছিল। বর্তমানে রাজ্য বিধানসভায় এমডিএমকে 2 জন বিধায়ক রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধ্বসের সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও আজ বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভারতের নৌবাহিনীর জাহাজ মোতায়েন কর্মসূচির অঙ্গ হিসেবে নৌসেনার ইস্টার্ন ফ্লিটের 3টি জাহাজ উদয়গিরি, কাভারাত্তি এবং শক্তি থাইল্যান্ডের সাত্তাহি বন্দরে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য হল ভারত ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সমুদ্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্তকরণের উদ্দেশ্যে দেশের 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা বা এফআরসির তথ্য একটি কেন্দ্রীয় ডেটা ফিউশন সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে থাকা এফআরসির তথ্য দিল্লি ডেটা ফিউশন সেন্টারে পাঠানো হবে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের
দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন।

ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার তৃতীয় বাছায় জাপানের রিকো গুঞ্জিকে 22-20, 21-19 স্টেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছায় ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের লিয়াও ঝু ফুকে 21-9, 12-21, 21-8 গেমে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্ত শ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, বিশ্ববিদ্যালয় এবং স্বশাসিত কলেজগুলিকে বৃত্তিমুখী পাঠ্যক্রমের জন্য অর্থের ব্যবস্থা তাদের নিজেদেরকেই করতে হবে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ ফিগুর মন্তব্য। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সুবিধার্থে আসামে এনডিআইএম এর মতো আঞ্চলিক প্রতিষ্ঠান স্থাপন করতে মন্ত্রী কেশব মহন্তের আহ্বান। রাজ্যের খাদ্য গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিষয়ক এবং শহরাঞ্চল ও সমবায় বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের আজ কাছাড় ও লক্ষ্মীপুর সমজেলায় চলতি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা এবং হাইলাকান্দিতে যাত্রীবাহী অটোর সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত। এবারে বিস্তারিত খবর। রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু বিশ্ববিদ্যালয় ও স্বশাসিত কলেজগুলিতে বৃত্তিমুখী পাঠ্যক্রমের জন্য অর্থের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে বলে মন্তব্য করেছেন। শিবসাগর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে মন্ত্রী আজ একথা প্রকাশ করেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম সম্পর্কিত বিতর্ক সম্পর্কে মন্ত্রী বলেন, নির্দেশনা অনুযায়ী ইউনিফর্মের কাপড় 100% পলিয়েস্টার সুতোর হতে পারবে না। ইউনিফর্মে কত শতাংশ পলিয়েস্টার ও কত শতাংশ কার্পাস সুতো ব্যবহার করতে হবে সেই সম্পর্কে নির্দেশনায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, কলেজগুলিতে বিনামূল্যে ভর্তি বাবদ সরকারের প্রদান করা অবশিষ্ট 10% অর্থ বাজেট অধিবেশনের পর দেওয়া হবে। রাজস্ব ও দুর্যোগ মোকাবিলা বিভাগের মন্ত্রী কেশব মহন্ত আজ দিল্লির সফদরজং এনক্লেভে জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সদস্য তথা প্রাক্তন প্রধান কৃষ্ণ ভার্সের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হন। বৈঠকে তারা আসামে দুর্যোগ মোকাবিলার পরিকাঠামো ও সামর্থ্য বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যকে উপকৃত করার জন্য আসামে এনডিআইএম এর মতো একটি আঞ্চলিক দুর্যোগ মোকাবিলা প্রতিষ্ঠান স্থাপনের বিষয় নিয়েও আলোচনা করা হয়। বৈঠকে আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের অধীনে রাজ্যের উপায়িত দুর্যোগ সহায়তা তথা প্রশমন বিষয়ে বিভিন্ন প্রকল্প ও কার্যসূচির প্রসঙ্গ স্থান লাভ করে। আলোচনায় আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের অতিরিক্ত মুখ্য কার্যবাহী আধিকারিক পরাগ কুমার কাকতি, কর্তৃপক্ষের ভূমিকম্পের বিপদ আশঙ্কার প্রশমন শাখার কারিগরি উপদেষ্টা রাজেশ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটির লোকসেবা ভবনে ভারতীয় স্টেট ব্যাংক ও নেটফির প্রবীণ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ঋণ সুবিধার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও আসামের অর্থনীতি আরও বেশি শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী খেলোয়াড় সুনীল মনোহর গাভাস্কর লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সৌজন্যমূলক সাক্ষাৎকালে ভারতীয় ক্রিকেটের ঐতিহ্য, খেলার পরিবর্তিত ধারা ও আসামে ক্রিকেটের বিকাশের সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের কাছে মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাতের 135তম সংস্করণ। এই অনুষ্ঠান আকাশবাণী দূরদর্শনের

সবকটি নেটওয়ার্ক ছাড়াও আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে শোনা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও এই অনুষ্ঠান প্রচার করা হবে। আকাশবাণীর এই অনুষ্ঠান সম্প্রচারের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ প্রচার করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আগামী সোমবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পর্ষদের ষোড়শ সমারোহে পৌরোহিত্য করবেন। এই সমারোহে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীগণ, সাংসদগণ, রাজ্য ও কেন্দ্র সরকারের প্রবীণ আধিকারিকরা অংশগ্রহণ করবেন। এতে স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্র রাজ্য সহযোগিতা শক্তিশালী এবং বিভিন্ন নীতিসমূহের বিষয়ে আলোচনাকে প্রাধান্য দেওয়া হবে। এই সমারোহে জাতীয় স্বাস্থ্য অভিযান, খাদ্য ও ওষুধ সংস্কার এবং স্বাস্থ্যসেবা উপর আলোকপাত করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দুই প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং প্রতাপ রাও যাদব এই সমারোহে অংশগ্রহণ করবেন। ভোটার তালিকার বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধন প্রক্রিয়ার আওতায় গণনাপত্রের 100% ডিজিটাল রূপ দেওয়ার ক্ষেত্রে মিজোরাম দেশের 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। নির্বাচন কমিশনের ধার্য করে দেওয়া অনুসারে আগামীকাল হচ্ছে গণনাপত্র ডিজিটালাইজ করার শেষ দিন। মিজোরামের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গণনাপত্রগুলির ডিজিটাল রূপ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। এই কাজের জন্য গত 30শে মে থেকে রাজ্যের 1301 জন বুথ পর্যায়ের কর্মী নিয়োজিত ছিলেন। সরকারি তথ্য অনুসারে মিজোরামে 2005 সালে হওয়া ভোটার তালিকার পুঙ্খানুপুঙ্খ সংশোধনের পর সেই সময় রাজ্যে 5,59,000-এরও বেশি ভোটদাতা ছিলেন। গত বছর এই সংখ্যা 8,75,000 অতিক্রম করেছে। এর মধ্যে 4,23,000-এরও বেশি পুরুষ এবং 4,51,000 মহিলা ভোটদাতা রয়েছেন। আসাম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক অর্থাৎ এপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা আগামী 5 জুলাই অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য কাছাড় জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা প্রশাসনগুলি আসাম এবং আসাম লোকসেবা আয়োগের সমন্বয়ে এই পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের উদ্দেশ্যে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করে তোলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরীক্ষার্থীদের আয়োগের সব নীতি নির্দেশিকা মেনে চলতে হবে। সব পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের অন্তত 2 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। কাছাড়ের জেলা প্রশাসন এই উপলক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। পরীক্ষার্থীদের ই অ্যাডমিশন সার্টিফিকেট, সম্প্রতি তোলা নিজের পাসপোর্ট সাইজের একটি ছবি এবং আয়োগের দ্বারা নির্ধারিত মূল ফটো পরিচয়পত্র সঙ্গে আনতে বলা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যের খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিষয়ক এবং শহরাঞ্চল ও সমবায় মন্ত্রী কৌশিক রায় আজ লক্ষ্মীপুর সমজেলায় চলতি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা করেছেন। এছাড়া তিনি শিলচরে বেশ কয়েকটি পরিকাঠামো প্রকল্প পরিদর্শন করেন। তিনি এইসব প্রকল্পের কাজ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। লক্ষ্মীপুর সমজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত বৈঠকে শ্রী রায় বিভিন্ন বিভাগের অন্তর্গত চলতি প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে জেলা প্রশাসনের আধিকারিক ও সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এতে লক্ষ্মীপুর সমজেলার আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক, কাছাড় জেলার উন্নয়ন আধিকারিক রাজীব রায় সহ সংশ্লিষ্ট বিভাগের জেলা পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। লোকনির্মাণ সড়ক বিভাগের কাজের পর্যালোচনা করতে গিয়ে মন্ত্রী শ্রী রায় আসাম মালা, মুখ্যমন্ত্রীর উন্নত পাকা সড়ক, চা বাগান সড়ক প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক সংযোগ প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। এছাড়া লোকনির্মাণ ভবন বিভাগের আওতাধীন চলতি প্রকল্পগুলি তিনি পর্যালোচনা করেছেন। এর মধ্যে রয়েছে লক্ষ্মীপুরে সমন্বিত সমজেলা আয়ুক্তের কার্যালয়, 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, মিনি স্টেডিয়াম, বিদ্যালয় ভবন, আইন কলেজ এবং অন্যান্য সরকারি পরিকাঠামো প্রকল্প। তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলিকে উচ্চমানের নির্মাণ কাজ নিশ্চিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় বিলম্ব এড়ানোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জলের সরবরাহ প্রকল্প, গ্রামীণ জল বিতরণ প্রকল্প এবং নিকাশী কর্মসূচির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা হয়েছে। মন্ত্রী শ্রী রায় বিশেষ করে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপসমূহের পর্যালোচনা করেছেন। বিদ্যুৎ বিভাগের পর্যালোচনায় বর্ষাকালে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত রাখা, গ্রামীণ বিদ্যুতায়ন আরও শক্তিশালী করা এবং সমজেলার বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি শিক্ষা বিভাগের আওতায় বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন, নতুন

0: শিক্ষা ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষা সামগ্রী বিতরণের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করেন। শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহারের উপরেও বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সমাজকল্যাণ, স্বাস্থ্য, জলসম্পদ, প্রাণী ও পশু চিকিৎসা বিভাগ সহ অন্যান্য বিভাগের কাজকর্মের অগ্রগতি নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেছেন। শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী শ্রী কৌশিক রায় দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার পর আগামী সোমবার শ্রীভূমিতে আসছেন। তার এই সফর উপলক্ষে জেলা বিজেপির উদ্যোগে জেলা গ্রন্থাগারে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক বিজয় মালাকার উপস্থিত থাকবেন। এই উপলক্ষে আজ জেলা বিজেপি কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। হাইলাকান্দিতে জাতীয় সড়ক ৬ আজ এক যাত্রীবাহী অটোর সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে একজন নিহত ও তিনজন আহত হন। এই ঘটনায় আলগাপুরের বাসিন্দা আবু সুফিয়ান নামের এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। অন্যদিকে অটোতে থাকা তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জনসাধারণ ঘটনাস্থলে প্রতিবাদ কার্যসূচি পালন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। ইজিপ্ট প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্যায়ে প্রবেশ করেছে। ইরানের সঙ্গে আমেরিকার সিয়াটেল অনুষ্ঠিত গ্রুপ পর্যায়ের নিজেদের শেষ খেলায় ১-১ গোলে ড্র হওয়ার পর দলটি নকআউট পর্যায়ে স্থান লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। বিশ্ববিদ্যালয় এবং স্বশাসিত কলেজগুলিকে বৃত্তিমুখী পাঠ্যক্রমের জন্য অর্থের ব্যবস্থা তাদের নিজেদেরকেই করতে হবে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডঃ রণোজ পিগুর মন্তব্য। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সুবিধার্থে আসামে NDIM এর মতো আঞ্চলিক প্রতিষ্ঠান স্থাপন করতে মন্ত্রী কেশব মোহন্তের আহ্বান। রাজ্যের খাদ্য গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিষয়ক এবং শহরাঞ্চল ও সমবায় মন্ত্রী কৌশিক রায়ের আজ কাছাড় ও লক্ষ্মীপুর সমজেলায় চলতি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা এবং হাইলাকান্দিতে যাত্রীবাহী অটোর সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল ৭:৩৫।
1: আকাশবাণী শিলচর। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৩৬২.৩২ মিটার অর্থাৎ ৮২৮ কিলোহার্জে এবং FM ১০২.৩ মেগাহার্জে। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ ২৮শে জুন ২০২৬ ইংরেজি রবিবার সকাল ৬:০৫ মিনিটে শুনবেন অমৃতবাণী। ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন সকাল ৬:১০ মিনিটে। সকাল ৬:৩০ মিনিটে শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। যুগলকৃষ্ণ বণিকের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল ৬:৩৫ মিনিটে। সুপ্রভাত অনুষ্ঠানটি শুনবেন সকাল ৭:০৫ মিনিটে। দেশবন্দনা শুনবেন সকাল ৭:২০ মিনিটে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল ৭:৪০ মিনিটে। এছাড়া দুপুর ১টায় রবীন্দ্রসঙ্গীতের শিল্পী পঙ্কজ মল্লিক। সকাল ৮:৪০ মিনিটে নজরুলগীতি শুনবেন অনিন্দিতা চক্রবর্তীর পরিবেশনায়। বাংলা ছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল ৮:৫০ মিনিট ও বেলা ১২:৩০ মিনিটে। হিন্দি ছবির গান শুনবেন বেলা ১০:৩০ মিনিট, বেলা ১২টায় এবং সন্ধে ৬:১৫ মিনিটে। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বেলা চৌধুরীর কণ্ঠে সকাল ৯টায়। এছাড়া সকাল ৯:৩০ মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সৌমেন পালচৌধুরীর বাঁশি বাদন শুনবেন। নানা রঙের দিন অনুষ্ঠানে সঙ্গীত শিক্ষিকা আনন্দময়ী ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন সকাল ১০টায়। সকাল ১১টায় শুনবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পর শুনবেন মন কি বাত অনুষ্ঠানের বাংলা অনুবাদ কলকাতা কেন্দ্র থেকে। এছাড়া মন কি বাত অনুষ্ঠানের বাংলা অনুবাদের পুনঃপ্রচার হবে কলকাতা কেন্দ্র থেকে রাত ৮টায়। দুপুর ১২টায় আমার কথা অনুষ্ঠানে শুনবেন ডক্টর ইন্দ্রাণী ভট্টাচার্যের নিজের কথা। এর অব্যবহিত পর শুনবেন হিন্দি ছবির গান। দুপুর ১:১৫ মিনিটে আধুনিক গান শুনবেন ঝুমা চ

চক্রবর্তীর কণ্ঠে। দুপুর 1:40 শুনবেন নাটক স্বপ্নের দেশের জন্যে, রচনা বুদ্ধদেব গুহ, প্রযোজনা অমিত শিকদার। চাষাবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন দুপুর 2:30। এতে রেটিনাজনিত চোখের সমস্যা, এ নিয়ে ডক্টর হিমাদ্রি চৌধুরীর সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মিতা শর্মা। মণিপুরী অনুষ্ঠান শুনবেন বিকেল 5:05। ডিমাসা অনুষ্ঠান শুনবেন যথারীতি বিকেল 5:35। লন্ডনে আয়োজিত আইসিসি টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার ধারা বিবরণী শুনবেন সন্ধে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত, প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। এতক্ষণ অনুষ্ঠান সূচি শুনলেন, সেই সঙ্গে শেষ হল আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলচর। এবারে শ্যামাসঙ্গীত শুনবেন লক্ষ্মীকান্ত হাইতের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান লক্ষ্মীকান্ত হাইদের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন রিফুজি ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতে

এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে কাজরি ও ঠুমরি শুনবেন সুদক্ষিণা আলাগিয়া ও শান্তনু ভট্টাচার্যর কণ্ঠে। প্রথমে কাজরি শুনবেন সুদক্ষিণা আলাগিয়ার কণ্ঠে।

এতক্ষণ শুনলেন কাজরি সুদক্ষিণা আলাগায়ের কণ্ঠে, এবারে শুনবেন ঠুমরি শান্তনু ভট্টাচার্যর কণ্ঠে।

এতক্ষণ ঠুমরি শুনলেন শান্তনু ভট্টাচার্যের কণ্ঠে। এই সঙ্গে শেষ হল লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার সন্ধ্যা, এরপর

0: আকাশবাণী শিলচর। এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার সন্ধ্যা, এরপরে নিউজ এটলাইন এবং সবশেষে স্পটলাইট। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী।

যে গীত গোবিন্দ পদ্মাবতী, ওরে গীত গোবিন্দ পদ্মাবতী, এরাই কেবল কয় জনা গোলে মালে গোলে মালে।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। এবারের গানটি শুনবেন শচীন দেববর্মনের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সঙ্গীত শিক্ষার আসর, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান।

এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান। আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।